আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার, 11-18-1948 শকাব্দ, 15-18 1433 বঙ্গাব্দ, 3রা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী। ধর্মের যিনি যে ব্যাখ্যা করুন না, ধর্ম এক। দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে, তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পরসম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে। আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পরসম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। পরের অনিষ্ট করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করিও। এই মহতী উক্তি জগতীয় তাবৎ

ধর্মশাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। অন্য যে কোনো নৈতিক উক্তি বলো না কেন, তাহার আদি ও চরম ইহাতেই বিলীন হইবে। আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতিতত্ত্বের ঐক্য আছে। পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ। যখন স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না, আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাকে প্রবৃত্ত করিব না। যখন এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট, সত্য ভঙ্গে ততদূর নহে, তখন সত্য পালনীয় নহে। অস্বার্থপর প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম, উভয়ের সাধ্য অন্যের মঙ্গল। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বসংসার প্রেমের বিষয়ীভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়, এবং ধর্ম যতদিন না সর্বজনীন প্রেম স্বরূপ হয় ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সঞ্জিত মণ্ডলের পরিবেশনায় শ্রোতা বন্ধুরা লোকগীতি শুনবেন বেলা 12:05। মনের মতো গান অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব বেলা 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলিক করে শোনানো হবে। দুপুর 1:05 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনবেন প্রিয়সী এবং টগরী ছবির গান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:30। দুপুর 1:40 শ্যামা সঙ্গীত। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 2:00। 2:15 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান দুপুর 2:30। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ বিকেল 3:00। 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান কিষাণবাণী অনুষ্ঠান সন্ধে 6:30। রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককপুরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রামধনু অনুষ্ঠানটি শুনবেন রাত 8:05, রাত 8:30 লোকগীতির অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে রাত 9:15 চির নতুন অনুষ্ঠান। রাত 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 10:00। রাত 10:10 অতুল প্রসাদের গান। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি এবং আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি হবে রাত 10:35। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈল শহর শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ শুনুন সঞ্জিত মণ্ডলের পরিবেশনায় লোকগীতি।

রঞ্জিত মণ্ডলের কণ্ঠে শ্রোতা বন্ধুরা এতক্ষণ লোকগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান।

সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি অনুষ্ঠানে শ্রোতাবন্ধুরা প্রথমে শুনুন প্রিয় সেই ছবির গান।

ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারের ছবি টগরে গানখানি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়।

ছায়াগীতি অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন প্রেয়সী এবং টগরী ছবির গান, আকাশবাণী কৈল শহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 41 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে হবে বলে উপরাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রথম ভারতীয় হিসেবে নবী আর্স সোনা জিতেছেন। 18টি সোনাসহ 79টি পদক জিতে ভারত তালিকার পঞ্চম স্থানে। ক্রিকেটে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য 212 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। কলকাতায় ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক ফিফা প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে ব্যাপক উদ্দীপনা। বিস্তারিত খবর, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি বোঝার উপর উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে আয়োজিত পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভ 2026-এ ভাষণে উপরাষ্ট্রপতি আরও বলেন, বদলে

0: উচিত নীতিগুলির পাশাপাশি সেগুলির সঠিক রূপায়ণও নিশ্চিত করতে হবে। উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, ভারতের বর্তমান অর্থনৈতিক সংস্কারের শিকড় দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও সর্বসম্মতি গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে নিহিত। তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতা থেকে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আলাদা করে দেখা যায় না। উন্নয়নের সুফল সমাজের সব অংশের মানুষ এবং দেশের প্রতিটি অঞ্চলের কাছে পৌঁছে দিতে হবে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে। বিশ্ব অর্থনীতির 75-80% যার আওতায় আসবে। শিকাগো ভারত মার্কিন কমিউনিটি ফাউন্ডেশনের আয়োজিত এক সভায় তিনি বলেন, সম্প্রতি ভারত বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা সম্প্রসারিত করেছে, আরও অনেক দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলি বিশ্ববাজারে আরও বেশি করে অংশ নিতে পারবে। শ্রী গোয়েল আরও বলেন, 2014 সালের আগে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির পরিমাণ ছিল প্রায় $10 ট্রিলিয়ন। এই পরিমাণ ক্রমশ বাড়ছে, এখন তা দাঁড়িয়েছে প্রায় জিডিপির হিসেবে $60 ট্রিলিয়ন। আরও 6-8টি দেশের সঙ্গে আলোচনা চলছে। বাণিজ্যক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থার WTO নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে গতকাল শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকা লাগানো একটি তেলের ট্যাঙ্কার আগ্নেয়াস্ত্রের আঘাতে বিকল হওয়ার পর সেখান থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় বার্তায় জানিয়েছে, MT কাজিমা 3 নামে ওই ট্যাঙ্কার থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসার কাজে তারা সমন্বয় সাধন করেছে। এই উদ্ধার অভিযানে সহায়তার জন্য দূতাবাস ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বহু বাণিজ্যিক সমুদ্রযান হামলার মুখে পড়েছে। চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, তুরস্কের নাগরিকত্ব নিয়ে নবপ্রীত সিং নবাব ওয়ির্ক নাম নিয়েছিল। বিনামেই সে হেরোইন এবং মাদক পদার্থ আফগানিস্তান থেকে ভারতে পাচার করত। তাকে দেশে ফিরিয়ে আনা মোদী সরকারের এক বড় সাফল্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ওয়াসনার তালুকে আজ সকালে 4.5 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পার্শ্ববর্তী নান্দেড় জেলাতেও এই ভূকম্প অনুভূত হয়েছে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয় উত্তর পূর্ব ভারতে উন্নয়ন, একটি প্রতিবেদন।
1: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে গত এক দশকে একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পর্যটন এবং কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হচ্ছে। 8 রাজ্যের মধ্যে যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করলেন গুয়াহাটির বাসিন্দা পেশায় শিক্ষক দীপঙ্কর দাস।
2: এই অঞ্চলে অনেকগুলো রেল ইতিমধ্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগ হয়ে গেছে, তার উপরই বিমান সংযোগ, ব্যাপক উন্নতি। উত্তর পূর্বাঞ্চলের যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ডিজিটাল ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে। আর গুয়াহাটির কামাখ্যা মন্দির চত্বর উন্নয়ন প্রকল্প একটি নিয়েছে এই সরকার, তার মাধ্যমে তীর্থযাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও পরিসর বৃদ্ধি করা হচ্ছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুর্শিদাবাদের সাগরদিঘির বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিদগ্ধ। আজ সকালে তাঁর ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে, সেখানেই গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে তাকে তারই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, বিধায়কের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসকদের

0: বিশেষ দল তাঁর চিকিৎসা শুরু করেছে। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রণবী আর্থ সোনা জিতেছেন। সিঙ্গাপুরের শ্যানন জুয়ান ইন্তান এবং চীনের রুনিংকে তিনি হারিয়ে দেন। 23 বছর বয়সী প্রণবী প্রথম মহিলা গলফার হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতলেন। এশিয়ান গেমসে পুরুষদের তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশীয় ধীরাজ বোম্মাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। তরুণদীপ রায়ের পর এশিয়ান গেমসের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে নীরজ দ্বিতীয় পুরুষ তীরন্দাজ হিসেবে পদক জয় করলেন। জাপানের আইচি নাগোয়ায় আজ সকালে তীরন্দাজ কুমকুম মহাদ নাটকীয় শুট অফে দক্ষিণ কোরিয়ার ও ইয়েজিনকে পরাজিত করে এশিয়ান গেমসের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এই জয়ের ফলে 2028 সালের লস এঞ্জেলেস অলিম্পিকে নিজের স্থান নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। আজ টসে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেটে 211 রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 6 উইকেটে 192 রান তুলতে সমর্থ হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ক্রিকেটে ভারত আজ চণ্ডীগড়ে শেষ ম্যাচ খেলতে নামবে। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে জনমানসে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে একটি প্রতিবেদন।
1: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ সন্ধ্যায় আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মহাতারকারা ভারতের বিরুদ্ধে বল পায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হতে চলেছে। আর সেই সন্ধিক্ষণের প্রত্যাশায় উত্তাপে ফুটছে ফুটবল মহল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল জানিয়েছেন, ব্রাজিল প্রবলতর প্রতিপক্ষ হলেও তাদের মোকাবিলায় প্রস্তুত তার দল। ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ব্রাজিলের চেয়ে অনেকটাই নিচে, তা সত্ত্বেও ভারতকে যথেষ্ট সমীহ করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, এই ম্যাচকে আগামী দিনের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন ব্রাজিল কোচ অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ কলকাতা।
0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নীতি নির্ধারণের সময় নীতি নির্ধারকদের বাস্তব পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে হবে বলে উপরাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অবাধ বাণিজ্য সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তুলছে বিশ্ব অর্থনীতির 75-80%, যার আওতায় আসবে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার থেকে 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার চক্রের কুখ্যাত পাণ্ডা নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে এনে ভারত এক বড় সাফল্য অর্জন করেছে। এশিয়ান গেমসে মহিলাদের গলফে প্রথম ভারতীয় হিসেবে প্রণবী আর্থ সোনা জিতেছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী গোলশহর। অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা 103.2 MHz এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারের পরিবেশনা শ্যামা সঙ্গীত, আজকের শিল্পী তাপস বাসুনিয়া।

যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা, আজ শুনছিলেন হেমন্ত কুমারের বিভিন্ন ছবির গান, আকাশবাণী কৈলাসহর।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারের পরিবেশনা হিন্দি ছায়াছবির গান। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠানে আজ শুনুন কসম তেরি কসম ছবির গান। প্রথম গানখানি শুনুন অনুরাধা পাডওয়াল এবং পঙ্কজ উদাসের দ্বৈত কণ্ঠে।

অনুরাধা পাড়োয়াল এবং এসপি বালা সুব্রমণিয়ামের কণ্ঠে গানখানি শুনছিলেন। শুনছেন কসম তেরি কসম ছবির গান, এবারের শিল্পী অনুরাধা পাড়োয়াল এবং কুমার শানু।

0: ঘর গৃহস্থের আসরে আইজ আমরা আইসি চণ্ডীপুর গ্রামে। তো এই গ্রামের একজন দিদির লগে আমরা কথা হইলাম। দিদি নমস্কার।
1: দিদি নমস্কার।
0: আচ্ছা, এই গ্রামে আসুন আজকে কত বছর? 30-40 বছর হইব নি?
1: না,
0: আগে অন্য গ্রামে আসলা?
1: আগে মনোবিলিতে আসলাম,
0: হ্যাঁ,
1: আর এখন 10 10 বছর হইব,
0: না
1: 10 11 বছর।
2: বেশি?
0: আচ্ছা, মানে ধরেন 15 বছরের ভিতরে এই গ্রামে আসুন। তো ওটা তো শ্বশুর বাড়ির দেশ হই তুই?
1: না, এটা আমার বহর বাড়ির দেশ।
0: আচ্ছা, আর শ্বশুর বাড়ির দেশ?
1: শ্বশুরবাড়ির দেশ ছিল দুর্গাপুর,
0: ও, কিন্তু থাকুই থাকতাছুই নিহেন ওই?
1: এখানেই থাকতেছি।
0: আচ্ছা, এই গ্রামটা কৃষির লেগে কিরকম উপযুক্ত?
1: করলে ঠিকই ভালোই ফসল ফলে, কিন্তু এখানে বানর উপদ্রব বেশি থাকায় কৃষকরা কৃষি কাজ করতে চায় না আর কি।
0: আচ্ছা,
1: তো করে ধান ক্ষেতটাই বেশি করে, আর সবজি গাছ যারা বেশি কেয়ার যত্ন নিতে পারে তারাই করে, এছাড়া তো এখানে আর এমন ফসল কেউ ফলাইতে পারে না। দুই একজন এখানে গ্রামে আছে, 3-4 জন, তারা একটু কৃষকই, তারা কষ্ট করিয়া এটি লাগায়, সবজি টবজি সব লাগায়, বিক্রিও করে।
0: আচ্ছা, তো জলের কিটা ব্যবস্থা আছে আপনার কৃষির লেগে?
1: জলের ব্যবস্থা বলতে এখানে তো এই এই এইসব সাইডে এইসব সাইডে যেমন তো শুধু ধান ক্ষেত হয়, এর জন্য জলের প্রয়োজন নাই। এক ক্ষেতেই করে, এক ফসলেই করে,
0: মানে আউশ করে না?
1: না আজ করে না, না
0: আচ্ছা,
1: সাইলু করে।
0: কত বছর হয়েছে আউশটা বাদ দিলাইছেন যে? 10-12 বছর?
1: আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
0: তো মানে আউশ ক্ষেতটা একদমই ইয়ে হয় না, শুধু আপনার গ্রামে হয় না তো? এইরকম না, আমি যে হাঁটি, আমি তো অনেক গ্রাম হাঁটি তো ঘুরি, প্রায় গ্রামেই মানে কৃষক দাদারা এখন আউশ ক্ষেত বাদ দিলাইছেন। বিভিন্ন গ্রামে বিভিন্ন কারণ আছে বাদ দিলাইছেন। কেউ গরু সারিয়া রাখেন, কেউ বান্দরের উপদ্রব। আর আপনি যে ভাবরা বান্দরের উপদ্রব শুধু আপনার গ্রামে, একদম না। আমি ওদিকে গেছি, মশাউলি, কাঞ্চনবাড়ি, মনু, সামনু, এইসব অঞ্চলে যে একদম প্রত্যন্ত এলাকাতে যে গেছি, এইখানে এই যে মশাউলি একবার গেছি পরে, আমি তো বান্দরের আক্রমণে পড়ছিলাম মেইন রোডের উপরে। আমি এরকম হাঁটিয়া যাইরাম আপন মনে, একদল বান্দর আইয়া পড়ছে ইয়াতে আর কি। এক মানে আশেপাশে ইয়ে আছে না, জঙ্গল আছে না, আর আমি রাস্তা দিয়া হাঁটিয়া এরকম এক কৃষক ভাইয়ের বাড়ির থেকে আরেক কৃষক ভাইয়ের বাড়িতে যাইতাম, একলা একলাই হাঁটলাম, আর এরকম ফালের ফাল আইয়া লামছে, আমি তো ডর আইয়া চিৎকার দিয়া ওখানে এটা বুঝলাম যে আপনারা কিরকম এটা মানে এটার মুখামুখি হইন। আমি একদিনেই আমার অত ভয় লাগছিল, এরপরে আমার শরীর উড়ে হাঁপা আরম্ভ হয়েছে, আমি আর এদিন কাজই করতাম পারছি না, এই এরকম ইয়েতে পড়ছি। তো শুধু আপনার এখানে উপদ্রব না, এটা সারা যত খানে আছে আসলে বান্দরও কই যাইতো, বান্দরের এত সংখ্যা হইছে তারা কই যাইতো, এবং বন দপ্তর থেকেও তারার লেগা কোনো ধরনের কোনো মানে সুযোগ সুবিধা দিরা না, তারা করতে পাররা না। হ্যাঁ, সুতরাং তারা আইবই তারার ফেটে ক্ষুদা, আপনার ফেটে ক্ষুদা থাকলেও আপনার পাশের বাড়ি গিয়া চাইবা যে তোরা বাত আছে নিগো, তখন আর লাজ লজ্জা ডর ভয় থাকতো না কিচ্ছু, খুব ইয়েভাবে ভাবলে। কিন্তু এটা কথা হয়েছে, এটা তো মোকাবেলাটা করা দরকার, এটারে আটকানি দরকার। এটার লিগা আপনারা, ও তো আপনার পাশের বাড়ির দিদির লগে যখন কথা হইলাম যে তাইনরে কইলাম, আপনি কি তা গিয়া বন দপ্তরে জানাইছেন নি? হয় না, জানাইছি না। তা আমি আপনারাও হইলাম, আপনারা কি তা বন দপ্তরে জানাইছেন নি?
1: না জানাইছি।
0: ও দাদাই জানাইছেন নি? দাদা তো বড় বইয়া বইয়া খালি রাগ কররা, খেত নাই, কৃষি নাই, কিছু নাই, বান্দর ইয়ে। কিন্তু আমি দাদারে কইমু যে কালকে সোমবার, কালকেও কয়েকজন মিলিয়া গিয়া আপনার বন দপ্তরে, আপনি জানাইলেই যে কিছু হয়ে যাব তা না, কিন্তু জানাইলে একটা মনেরও শান্তি যে জানাইলাম, ওখান দেখি কিতা করে তারা। কারণ বন দপ্তর তো আর জানেন না আপনার এখানে বান্দরের ইয়ে আছে না কিতা আছে। আজকে আপনার বাড়িতে একটা বড় সাফ আইলো, আপনি তখনই তো বন দপ্তর রে জানাইতে লাগবো, তারা মারবো নি, কাটবো নি, রাখবো নি, তারা বুঝবো গিয়া। আপনি যদি এখন মারিলেন, আপনি একটা বান্দর মারি লাইলে দেখবা, হ্যাঁ আপনার ক্ষতি ওর যে ওটা কিন্তু কেউ দেখতো না, কিন্তু আপনি একটা বান্দর মারি লাইছেন এটা কিন্তু সাংঘাতিক অবস্থা হইব। এর লিগা চাইতেও আপনারা মারবা না, যেটা যতটুক খেদানি যায় ওভাবে খেদাইবা। ও দিয়ে পাশের বাড়ি দি দিয়া হইলা গুলাইল দিয়া, আপনারা কিটা দিয়া
1: গুলাইলেও তো আমরা তো গুলাইল মারতে পারি না মেয়ে লোকে, একটু দেখাইলে আচ্ছা একটু একটু যায় আর কি, মেয়ে লোকেরা তো ব্যাং করিও মানে না।
0: কোন কোন বাড়িতে আমি শুনছি বাতের ডেয়ে গাইয়া লইয়া যায়।
1: আমরা ঘরে ঢুকছিল তো দুই একবার ও পিছনে রান্নাঘর দেখে,
0: আচ্ছা
1: ওইরকম বাত দেখতে বাতি খায়।
0: আচ্ছা এর মাঝে দিয়াও আমার এখন ক্ষেত ফালাইয়া রাখলে হইতো না, আমার কিছু ক্ষেত করণ লাগবে। তো ও যে সামনে যে কুরছেন, কিছু তো কুড়িয়া রাখছেন আর কিছু ইয়ে লাগাইছেন, সিম লাগাইছেন, কুড়া জাগার মধ্যে কিতা লাগাইতা?
1: আমি চিন্তা করতেছি যে আমরা তো ঢেঁড়স ঢেঁড়স কিন্তু আবার বানরে খায় না।
0: আচ্ছা
1: যেসব জিনিস বানরে খায় না আগে ওইটি চিন্তা করতেছি লাগানো
0: লাগাইতা। তিতা করলাও মনে হয় খায় না,
1: তিত করলা খায় না, ঢেঁড়স খায় না, মুখী খায় না, মরিচ খায় না।
0: আচ্ছা তো যেটা খায় না আপনারা ওটা খেত করুন, কারণ ও দেখুন আমি অন্য বইয়া থাইকা দেখলাম আপনার সামনের যে টুমাটা এখানে কত ধরুন এক ঘন্টা জায়গা কিবা হইব, এক দুই ঘন্টা জায়গা হইব, হ্যাঁ ও জায়গাটা আপনার ফালাইয়া রাখলে আপনার খুঁজছেন ভাল লাগবো নি?
1: ভাল লাগে না তো।

0: ও ওটা আমারও দেখি ভাল লাগেন না।
1: দুই ওনার 3-4 বছর পালানো আসলো, নাতিন একটা ছোট আসলো, এই কাজকর্ম করা যায় না, দেখি আর থাক, আর কেউ করে না তো। আর এইবার উৎসাহ ইয়া এখানে লাঙ্গল দোয়াইছি একবার, আর বাকি খেতা কুড়িয়ে কুড়িয়ে কুড়িয়ে কুড়িয়ে রেডি ঘুরা হয়েছে আর কি, তাই না? সাহায্য করছে দুজনে মিল্লা। এখন খুঁজছে, এখন মনে হচ্ছে দুনিয়া টুনিয়া ফালাইমো আর কি, দুনিয়া লাল শাক এডি
0: এটাই
1: পালং শাক হোক।
0: ইয়ের মধ্যে আছে সব সময় একটা ইয়ে থাকবা, আর মানে কোনো রকম তাড়াইয়া ঘরের খাওয়ানো যদি চলে তেও এটা মন্দকিতা নাই বা আপনি ব্যবসা করলা,
1: এটাই
0: এই জায়গাটা পুরা কেনে কুড়াইলা না?
1: পুরা এটা নিচে যেন এই আপনার ইয়ে বান্ধা হয়েছে যে,
0: হুম হুম
1: উপরে মাছা বান্ধা হয়েছে যে,
0: হুম
1: মাছার নিচে সবজি হইতো নাই,
0: হইতো নাই
1: তবে
0: কিন্তু
1: মধ্যে মধ্যে যদি মিষ্টি কুমার লাগানি যায় তো হইব এমনি আর কি।
0: ওটা দিয়ে বাওয়াইয়া দিলে, কারণ অখন আপনার ছায়া ফরের গাছ বাইছে না হরিয়া, এরপরে তো সেবা করে
1: করে
0: দিব
1: দিব।
0: গে।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: তো মিষ্টি কুমার উঠতে উঠতে আপনার হয়তো সিম গাছ শেষ হয়ে দিব, মিষ্টি কুমার বাওয়াইয়া দিতে পারবা, আগা ডুগা খাইতে পারবা।
1: আয়া
0: আচ্ছা অন তো ফুই লাগাইলো কিবা
1: ও
0: ওর
1: ফুলও
0: বাগানে?
1: লাগাই মু ওর বেশি রাখছি।
0: আচ্ছা তো ও যে সাইডে ওইডে আরো সুন্দর জায়গা আছে, এই পুরাটারে কুড়িয়া আপনি টুমা টুমা হরিয়া ওটা সোটা লাগাইলে এখানে কি তা সার মিলাইতে লাগবো না গিতা?
1: সার বলতে তো নিজস্ব গরুর গোবর আছে, আর বাজার থেকে এমনি আনি আর কি, ওই পাশের বাড়ি থেকে দেন ইউরিয়া, এই সুফলা সার হয় যে, এটা সবজির লাগি বলে ভালো, তো 1 কেজিখানে আনলাম, গোবর সার মিশাইয়া দিলাম ওই জমাকে।
0: তো ওটা মিলাইয়া আপনি এখানের মধ্যে দিয়া দিবা।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা ঢেঁড়স লাগাইতে হইলে আপনার গিতা অক্ষণে ঢেঁড়স হইব? ও যে শীত আইফরের যে ঢেঁড়স গিতা হইব নি?
1: এখন তো মানে একটু গরম আছে,
0: হুম
1: গাছটি উঠি গেলে
0: হুম
1: হয়তো শীত আইতে আইতে কিবা হয়তো দড়িও লাগতে পারে।
0: ও এটাই
1: হ্যাঁ
0: আরেকটা কথা, সুগারের পেশেন্টে কিন্তু ইয় ঢেঁড়স খুব খাইন, তারা 12 মাস ওই ঢেঁড়সে ভিজাইয়া রাখা ও জলটা খাইন, কেউ কেউ ঢেঁড়স আবার খাসা খাসা খাইলেন। তে আমি দেখছি গিতা মোটা মোটা, সে গত শীতের কথা কইরা মোটা মোটা বান্ধিয়া রাখছইন 500 গ্রাম 500 গ্রাম কইরা, এটা 50 টাকা কইরা বিক্রি করা, এক এক মোটা 50 টাকা। তে ওখানে তো গরম আছে শীত পড়তে বাক্কাও ইয়ে
1: দেরি
0: আছে,
1: আছে
0: তা আপনার
1: দুই
0: কিবা
1: মাস হয়ে
0: দড়িও
1: যাব,
0: যাইতো গিয়া পারে?
1: পৌষ মাসের আগে অগ্রান মাসের দিকে ধরি লিব, এখন যে লাগানো যায় 1 মাস পরে তো দেড়শ কিবা ধরি যায়।
0: ধরলে
1: হ্যাঁ হ্যাঁ
0: লাগাইলে কি হাইব্রিডই লাগাইবা?
1: লাগাইলে তো দেশি বীজ কই পাইবেন, কিনিয়া নেওয়ায়।
0: হাইব্রিডই লাগাইতে লাগবো।
1: হ্যাঁ
0: আচ্ছা আর বেচার কথা চিন্তা না হলে আপনি ঘরে ভাজা খাইলেও আপনার
1: হ্যাঁ হ্যাঁ
0: ইয়ে আছে যে ঘরের একটা সবজি খাইলাম।
1: হয়তো
0: আচ্ছা এই বীজটা কি তা ভিজেই লাগাইতে লাগেনি?
1: বিজয়া লাগাইলে ভালো, তাড়াতাড়ি গাছ উঠে আর কি।
0: আচ্ছা আর এই লাগানের পরে আপনি আর কিটা যত্ন করবা?
1: যত্ন গাছটি উঠার পরে একটু গোড়াটা একটু ইয়ে কুপাইয়া, একটু মাটিটা, আর গোড়ার মাটিটা তো সাফি যায়,
0: হুম হুম
1: এটারে ইয়ে করিয়া একটু ঝুরঝুরা করিয়া দিয়া একটু সার, গোবর সার আবার একটু দিলেইলে, বা সারে গোবরে মিলিয়া একটু দিলেইলে 10-15 দিন পরে গাছ ওঠার, এলে আবার একসাথে বাড়ি দিব। এরপরে খরার সময় জল দিতে লাগবো, আর বৃষ্টি হইলে তো আর লাগতো না
0: আচ্ছা
1: এরকম।
0: আর ঢেঁড়স গাছে কিন্তু পোকার উপদ্রব হয় না,
1: হয় খুব কম।
0: খুব কম? ও ফাতা বলা বলা একটা বাব কিতা
1: হ্যাঁ
0: মানে
1: হ্যাঁ
0: আছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: এটা
1: হ্যাঁ
0: কোনো মাকড় করে নয় বাসা করে
1: হ্যাঁ
0: মাকড়ে
1: হ্যাঁ
0: বলিলাই ফাতা গুন। আচ্ছা যাই হোক, তবু আপনার ঢেঁড়সের কথা চিন্তা করছেন যে এটা তিত করলাও কিন্তু লাগাইতে পারো?
1: হ্যাঁ হ্যাঁ এখানে লাগাইছি আরো 3টা জার লাগামো আর কি, বেশি নাই, অল্প, খাবার বুঝতে হইলে তো ঠিক আছে।
0: আর দৈন্যা যে লাগাইতা, দৈন্যা কিতা বিজয়ের এখন লাগে?
1: দুনিয়া তো বিজয়ে রাখে, 1টা ফুটলার মধ্যে বিজয়ে রাখে, ইয়ে বিজয়া বান্ধিয়া রাখে, এরপরে এটার মধ্যে ইয়ে আইয়া পড়ে
0: কেঙাই?
1: অঙ্কুর আইয়া।
0: হুম
1: হ্যাঁ
0: হুম
1: ওয়াং আইলে পরে এটা পালায় আগে তো তাড়াতাড়ি হয়।
0: আচ্ছা ও খেতে তো আর সার উঠতে মন্দ লাগতো না।
1: না না এই তো
0: আচ্ছা
1: গোবর।

0: দিয়া জায়গাটা উর্বর থাকলেও হয়।
1: হুম হুম কিন্তু আমার দেখিয়া মনে হয় এই যা এখানে মাটিটা খুব ভালো।
0: মাটি ভালো, এটা 4-5 বছর ধরে এমনি পতিত ফলানো তো,
1: হুম
0: আর এখানে গরু টরু খায় বা ঘাস পাত করছে,
1: হুম
0: এইটিতে মানে মাটিটা একটু ভালো হয়েছে।
1: উর্বরই আছে। আর ও যে ধনিয়া খেতে কিটা ইউরিয়া গুলিয়া জল দিলাই বানি?
0: না না, এটি কিছু দিতাম না, এখন নিজে খাইমু তো
1: হুম
0: দরকার নাই।
1: আচ্ছা খেনে হই। ও তো দাদারা যে এটা করইন তাড়াতাড়ি বাইর করান লেগিয়া তোরা ইউরিয়ার জল দিলাইন, এরপরে দেখবা ওটা দাম দিয়া কিনিয়া আনিয়া ও তো গত বাজারে বলে 100 টাকা, 100 গ্রামের দাম 100 টাকা। এমনি সেন্ট উন্ট আছে কিন্তু আমরা ঘরের টাইম হইলে আনছি না, আনলে ফুসি যাইব গিয়ে আর 100 টাকা দিয়া খাওয়ার দরকারও নেই
0: না
1: না আমিও মনে করি, কারণ শীত আইছে না তো অত গড়ান উড়ান থাকতো
0: না
1: না।
0: না থাকতো না,
1: হ্যাঁ তো দরকার নাই রে বাবা, মানে আস্তে আস্তে হোক
0: হ্যাঁ
1: এরপরে খাই মনে।
0: হ্যাঁ খাওয়া
1: আচ্ছা
0: দেখবেন।
1: আর দুইনা কথা, আমার খুব ভাল লাগে তরকারির মাঝে, আমি তো ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত দুইনা পাতা
0: হ্যাঁ হ্যাঁ
1: তরকারি দিই, কারণ বাড়ির মধ্যে ও খাটুন শেষ হইলে হো খাটুন, হো খাটুন শেষ হইলে ও খাটুন
0: কাটুন করো
1: হ্যাঁ
0: ভালো
1: করা যায়, ইচ্ছা থাকলে সময় থাকলে ও
0: করো।
1: কার্টুনের মাঝে দুইটা আপনি ফুই ডুগাও লাগাই না। হ্যাঁ লাগাইলে হাত দেড়া তুইলে আপনার কাটিয়া খাইলেন, কিন্তু সময় থাকন লাগে বা ইচ্ছা থাকন লাগে
0: ওই তো
1: ওইটাই। ওখন আমরার ইয়তে স্টুডিওতে দাদাবাবুরা যে আইন তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে দাদাবাবুরা আইন, তো এগ্রিকালচার থেকে দাদাবাবু গতদিন ইয়ে করছেন যে কিচেন গার্ডেন করতা, মানে আপনার রান্নাঘরের পাশে যে একটু জায়গা থাকে ওটার মধ্যে একটা গার্ডেন করতা, ইখানের মধ্যে আপনি শাক পাতাও লাগাইতা পারবা, এটা হয় টবেই লাগাইন নতবা আপনি মাটির মাঝেও লাগাইন, ও রান্নাঘরের যেই সবজি দোয়া জল টল এই সেই থাকলো ওটাও আপনি দিন, ও ডিমের শুকলা ও যে সবজির শুকলা একটার মধ্যে একটু ফসাইয়া ও ইয়টি দিন, ইয় যে মানে আপনি হয়তো হইবা আমার বড় ক্ষেত আছে আমি ওতাকিতা লইয়া করতাম, কিন্তু কারুর কারুর যারা শখ আছে যারা টাউনে বন্দরে ফ্ল্যাট উঠো থাকুন তারা কিন্তু ওটা করুন। হ্যাঁ
0: আমার মেয়ে তো মানে ফুলের শখ বেশি,
1: হুম
0: তাই টব কিনিয়ে সেটা
1: হুম
0: তাই বারিন্দার সাইডে দিয়ে টব বয়ে বয়ে ফুলের চাষ করছে এইরকম করে।
1: ওইটাই
0: আর
1: মানে
0: তারপরে দুনিয়ার সময় এলে মা একটু দুনিয়া হলাম,
1: হুম
0: তারপরে এখানে গাছ আছে মা এটি দেওয়া লাগাইমু
1: হুম
0: এইরকম করতেছে। বা
1: না
0: কোন
1: ভালো
0: দিক কোন দিকে
1: দেখবো
0: সময়
1: এটা,
0: পাস হয় যখনই সময় পাই তখন করি।
1: ওই ওটাও তো বিভিন্ন ধরনের পাতাবাহার লাগাইন, ফুল লাগাইন, সবজি লাগাইন, ও অবসর সময় রে এমনি ভাবে না খাটাইয়া ওটি করলেও ওটির থেকে একটু নিয়া যখন আপনি রান দিয়া গড়ো খাইবা এটার একটা যে তৃপ্তি, ও যে দেখলা ফুল ফুটছে ও যে একটা মনের আনন্দ এটা আপনি আর ফাইতা না তো, আমি ফিল করি আর কি, এটা আমার কথা আমি আপনার
0: না না
1: শেয়ার
0: ঠিক
1: করলাম।
0: আছে, এটি সবাই কিন্তু অনেকেই হিসেবে ফিল করে না,
1: হুম
0: কিন্তু অনেকে যারা মানে করিয়ে আইছে। আমার মা যে
1: হুম
0: আমার মা মহিলা ছিল ঠিক আছে, কিন্তু আমার মা মানে এই বাসা তাওয়ার পরে যে ধরনের ক্ষেত করছে নাকি
1: হুম
0: মা, আমরা তো আর বিক্রি করছি না, যেমন ফাতিলাও যে
1: হুম
0: হয়
1: হুম
0: এইটিও এখানে নিচের ক্ষেতে লাগাইছিল একটা ঝাড়, আর ওরকম মাচা বান্ধিয়ে দিছে হাজার হাজার মানে এত লাউ ধরছে,
1: হুম
0: এসে একই বিক্রি করার ধরনের আস্তা গ্রামে ভাগ করে খাই মানে
1: হুম
0: বাটিয়া খাই
1: হুম হুম
0: সব রে দিছ। তারপরে পেঁপে লাগাইছিল এখানে এসে, এখন তো বানর আসলো না
1: হুম
0: তখন,
1: হুম
0: পেঁপে এখানে দুইটা গাছ লাগাইছেন এখানে দুইটা জুমা পেঁপে, কে খাইতো খার পেঁপে, হায় রে আস্তা গ্রাম মানে এই পাড়ারে বাটিয়া দিয়ে আমরা খাইছি, আর এখন কিচ্ছু
1: নিজে খাওয়ারই নাই,
0: নাই।
1: এটা বাড়তাম তো পরে কিন্তু নিজে খাওয়ারই নাই, আসলে সব দিন সমান যায় না। ও যে ওদিকে আমি 10-15 বছর ধরে আটিয়ার কিন্তু বানরের উপদ্রব এইভাবে দেখছি না,
0: না না
1: কারণ
0: এই
1: যেইভাবে
0: এখন
1: কইরা
0: যে এইবার মানে বেশি
1: হুম
0: মানে ওইটাই চিন্তা করতেছি যে
1: হুম
0: লাগাইলে পরে থাকবো নি, দুনিয়া টুনিয়া কষ্ট কর্ম ঠিক আছে
1: হুম
0: ইচ্ছাও তো হয়
1: হুম
0: খেত ফলাইয়া রাখতাম না, লেগে নিজেও পরিশ্রম করি, বুঝছেন নি, অন্ধকার থাকতে উঠমো, 4:30-5টায় উঠমো, উঠে একটু ক্ষেত টুকটাক করলাম, এরপরে ঘরে দিয়ে এলাম।

0: আবার রোদ্রে উঠলে যাইতাম না। তারপরে ওইটা আমাকে রান্না বান্না সাইডিয়া, গরুও আছে হাঁসও আছে, ওইটি আছে আর কি।
1: দেখলাম তো কতটি হাঁস। আচ্ছা,
0: এটিও এইবারেই আনা হয়েছে, কারণ ফুলা ফান আসলো আমার দুইজন, দুইজনও মেয়ে তো বিয়া দিলাইছি চাকরি করে, ফুলায়ও চাকরি করে, বউও চাকরি করে, তারা একটু গেছে আর কি, ভগবান নগর কোয়ার্টার হয়েছে বুবে, ওইখানে তাকে গেছে 4-5 মাস হয়েছে। তারাও আয় মধ্যে মধ্যে বাড়িতে, আমি বলছি যাও, এখান থেকে তো দূরে হয় বেশি, ভগবান নগর হসপিটাল দূরে তো। এখন নাতিনটাও তো একটু বড় হয়েছে, 5 বছর হয়েছে, তাইর স্কুলও এখানে, সেন্ট সেভিয়ার স্কুল, এখানে স্কুলও যায়, তো এখান থেকে কষ্ট নাতিনটার হয়। আমি বলছি এখানে কোয়ার্টার পেলে যাও, আর আমি যাই মধ্যে মধ্যে, মানে যাইমো আর কি, তোমরা অসুবিধা হইলে আমরা যাই, আমি যাইমো এখান থেকে। তো আমি যাই 3 দিন 2 দিন সপ্তাহে, যে আর না 3টাতে দেখি আর কি। বাড়ি করে এত মানে জিনিস ফেলানো, এখন টাইম তো গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে যাইতে রাজি না, আগের দিনে মানুষ তো তাই বাড়ি আছে, আমি খুঁজে যাবো বাড়িতেই থাকতে, এখন বাড়িতেই আছি, তাই হয়ে সময় তো হাঁটতো, এর জন্য হই হাঁস, তাই হাঁস কিনি, আমি কিনো কবুতর কিনি কিনো, এই সময় সময় একটু খাওয়ান দিলাই, দেখলাই, কথা হইলাই, এতেই সময় কাটবো। গরু 2টা আছে,
1: ও রাবার ক্ষেত হইলা আছে, রাবার শীত দিছেন রো,
0: এই যে তুলা লাগে বিকাল বেলা, মানে রেডিও
1: এটি কি তা বিক্রি করার লাগে,
0: বিক্রি বিক্রি হয় মাসে একবার বিক্রি করা হয়, এটি গড় তুলতে লাগে না, এলে তো এখানে সুরেরও সমস্যা, বাইরে যদি আপনি রাখেন বা এরম তুলাইয়া রাখেন রাত্রে নিব,
1: বাবারে কত সমস্যা।
0: আমরা এখানে তো 3-4 বারই চুরি হয়েছে আমরারই, ও বাইরে দিয়ে দুলাই রাখছি বলে, দূর খাসাছি চিঠি গন্ধ করে গড় ঢুকার, আমরা থাক বাইরে, এরপরে দেখা যায় সকালবেলা নাই লইয়া যায় গে।
1: তো দিদি অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী খুব ভালো হোক এই আশা রইল। নমস্কার।
0: নমস্কার।
2: চৌঠা অক্টোবর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 24-26 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন

সবজির জমিতে তস সংরক্ষণ বর্ষা পরবর্তী চাষের জন্য একান্ত প্রয়োজন। এর লাগিয়া জমির আগাছা দমন করিয়া হালকা চাষ দিয়া রাখা লাগব, জমির আগাছা মুক্ত রাখতে লাগব। প্রয়োজনে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে হইব। বিভিন্ন ফল গাছের ডাল ছাটিয়া দেওয়া প্রয়োজন, থাকলে অতি সত্বর এই কাজ করিয়া নিতে হইব, দেরি হর্তা ফার্তা নাই। শীতকালীন সবজি চাষের লাগিয়া নার্সারি ও মূল জমি তৈরি করিয়া নেওয়া লাগব। অসময়ের বৃষ্টি তাকিয়া রক্ষা পাইতে বীজতলা বা মূল জমি কিছুটা উঁচা করিয়া আপনারা তৈয়ারি করবা। জমি কিছুটা শুকাইয়া নিতে হইব। হালকা ফাটল দেখা দিলে জমিতে কানি প্রতি 6 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হইব। এরপরে জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার জল ধরিয়া রাখতে জলসেচের ব্যবস্থা করতে হইব। এটা গাছরে মাটির সঙ্গে তার যে শিকড়ের যে স্থাপনাটা, এটা করতে সহায়তা করব। এটা দেরিতে লাগানো আমন ধানের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা অবলম্বন করব। স্বাভাবিক পরিচর্যা যেমন আগাছা পরিষ্কার করিয়া দেওয়া, আপাতত জলসেচের খুব একটা প্রয়োজন নাই, তবে তস সংরক্ষণের লাগিয়া জমির মাটি কিন্তু আপনারা ঢাকিয়া দিতে পারেন। টমেটো যারা চাষ কররা বা যারা জমিতে টমেটো গাছ আছে বা লাগাইবা, যারা শীত মরশুমে টমেটো চাষের লাগিয়া জমি তৈরির কাজ শুরু করিয়া দিতে হইব। আবহাওয়া আগামী কয়েকদিন এই কাজের জন্য অনুকূল থাকব। ভালো ফলনের লাগিয়া ভালো বীজের লগে লগে ভালো মাটিরও একান্ত প্রয়োজন। মাটি শোধনের লাগিয়া কানি প্রতি 15 থেকে 18 কেজি চুন আপনারা প্রয়োগ করতে পারেন। লাগানির 21 দিন আগে হাল দেওয়ার সময় আপনারা ছিটিয়ে দিবা। এছাড়া জমিতে 2 কেজি ব্লিচিং পাউডার চুনের সাথে মিশাইয়া ছড়াইয়া দিলে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের হাত থাকিয়া অধিকাংশ ক্ষেত্রেই আপনার ফসলকে রক্ষা দিতে পারবা, গাছ সুরক্ষা পাইব। যারা শুকর পালন কররা, শুকরের বাচ্চা শেডের মাঝে অবশ্যই হালকা গরম সেলাইন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়া পরিষ্কার করিয়া রাখতে লাগবো, যাতে ইকোলি সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায়, যা পরবর্তীতে সংক্রমণের মাত্রা বেশি হইলে ডায়রিয়া এবং বাচ্চার মৃত্যু ত্বরান্বিত করতে পারে। এছাড়া খামারে জৈব নিরাপত্তা বজায় রাখার লাগিয়া মেজের মধ্যে অবশ্যই ব্লিচিং পাউডার দিয়া নিয়মিত ধুইয়া দেওয়া প্রয়োজন। শুধু শুকর কিতার লাগিয়া গবাদি পশু ছাগল বা ভেড়া যারা পালন কররা, অনেক সময় পরজীবীর আক্রমণ প্রতিরোধে কিন্তু আমরা এগুলি ব্যবহার করতাম পারি। আমরা প্রতিনিয়ত ঘর দর পরিষ্কার করি, তবুও দেখা যায় গরুর মধ্যে পরজীবীর অনেকটাই আক্রমণ ঘটে। যারা এ সময়টাতে মাছ চাষ কররা, আপনারা পুকুরের দিকে একটু খেয়াল রাখবা। মাঝে মাঝেই পুকুরের জালটা নিয়া আপনারা মাছের গতিবিধি লক্ষ্য রাখবা। দেখা গেছে অনেক সময়ই পুকুরের মধ্যে অনেকে নানান রকমের খাবার দাবার ফালাইন, অতিরিক্ত হইলে পরে এটা গ্যাসের সৃষ্টি হইয়া মাছ মারা যায়। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল আপনারা নিজেরা খাইবা, গবাদি পশুরাও খাইতে দিবা, যাতে গবাদি পশুর কোনো রকমের অসুবিধা না হয়। আপনার বাড়ির আশপাশ, আপনার গ্রাম, আপনার চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মশার উপদ্রব কমইব। আর মশার উপদ্রব কম মানেই ম্যালেরিয়া বা অন্যান্য মশাবাহিত রোগের হাত থেকে আমরা নিস্তার পাইব। কোনো জায়গাতে জল জমতে দিবা না, বদ্ধ জলাশয়ে মশা ডিম পারব, আর সেই মশার কামড়েই কিন্তু আমরা ম্যালেরিয়া রোগ হয়। মশার কামড় প্রতিরোধে অবশ্যই রাত্রিবেলা মশারি টাঙাইয়া ঘুমানির অভ্যাস করবা। যে সমস্ত গাছ আপনারা বর্ষার দিন লাগাইছিলা, সেই বর্ষার মরশুমে লাগানি গাছের যত্নার্থে কিন্তু করতে লাগব। গাছের গুঁড়াটা আপনারা ঢাকিয়া দিবা খের বা কচুরি পানা বা বিভিন্ন রকমের মালচিং পাওয়া যায়।

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন, আকাশবাণী কৈলাসহর, এখন কিষাণবাণী শুনবেন।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই আলোচনায় আমরা আরও একবার স্বাগত জানাচ্ছি। শীতকালে প্রাণী পালনে সতর্কতা, এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার প্রণব কান্তি কর। নমস্কার স্যার, স্বাগত আপনাকে।
2: নমস্কার সবাইকে।
1: আগে থেকে যদি আমরা জেনে রাখি শীতকালে আমরা কিভাবে প্রাণী পালন করব, তাহলে মনে হয় সবার জন্যে ব্যাপারটা খুব সুখকর হয়, খুব ভালো হয়। যেটা শুরুতেই বললাম যে শীতকালে প্রাণী পালনে সতর্কতা, সতর্কতা আমাদের সবসময় থাকতে হয়, তার মধ্যে শীতকালে একটু বেশি সতর্কতার প্রয়োজন হয়, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন?
2: হ্যাঁ, শীতকালটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ শীতকালে আমাদের পারিপার্শ্বিক যা টেম্পারেচার সেটা কম থাকার কারণে তো আমরা সবাই কিন্তু ঘরের বাইরে গেলে পরে আমাদের একটু অসুবিধা হয়, তার কারণ আর কিছুই না, গায়ে ঠান্ডা লাগে। তো ঠিক সেই অনুভূতিটা প্রত্যেকটা প্রাণীরাই কিন্তু এক্সপিরিয়েন্সড হচ্ছে। তো আমাদের এই যারা প্রাণী আমরা প্রতিপালন করি, কারণ প্রাণী দুটো কারণে প্রতিপালন করি, তার বংশবৃদ্ধি এবং তার উৎপাদনটাকে ঠিক রাখার জন্য। প্রাণী থেকে উৎপাদিত যে প্রাণীজ খাদ্য, দুধ, মাংস বা ডিম, তার কিন্তু কোনো বিকল্প নেই, এবং প্রায় আমাদের 95% মানুষই কিন্তু আমরা আমিষ খাবারে অভ্যস্ত, তো সেটা একটা দিক। তো তার একটা অর্থনৈতিক গুরুত্ব রয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ আমাদের রাজ্যে যে আবহাওয়ার গতি প্রকৃতি, তাতে কিন্তু আমাদের মেজর যদি তিনটে ঋতুকে আমরা ভাবি, তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। তো সেই হিসেবে গ্রীষ্ম এবং বর্ষাতে আমাদের যা সমস্যা হচ্ছে সেটা কিন্তু টেম্পারেচার বাড়ার ফলে। তো সেইখানে কিন্তু প্রাণীরা নিজেরাই কিন্তু একটা জিনিস ফিল করে নেয়, টেম্পারেচার যদি বেশি হয়
1: খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করে।
2: তো সেটা একটা দিক। তো তখন কিন্তু প্রাণীরা চেষ্টা করে শেডের নিচে থাকা।

0: রোদের মধ্যে যাতে না যায়। কিন্তু শীতকালে সমস্যাটা অন্যরকম হয়ে যায়, কারণ আমরা যারা গবাদি পশু প্রতিপালন করি তো সেইখানে আমাদের যে গবাদি পশুর যে থাকার যে জায়গাটা, তার যে বাসস্থান, সেটাই আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি না। তো সেটা চারদিক খোলা থাকাতে আর দুটো সমস্যা যে জলকাদা, ঘরের মধ্যে কখনো জলকাদা মুক্ত থাকে না। তা আমরা শীতকালে চারদিক খোলা, তারপর দিয়ে ফ্লোরে জলকাদা সবসময় থাকে, তাহলে সেই পরিবেশে, ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে এবং বাইরের টেম্পারেচার কম থাকার ফলে কিন্তু আমাদের গবাদি পশুরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দুটো দিক থেকে হয়, কারণ ওকে সেই ঠান্ডা থেকে বাঁচতে গেলে ওর নিজের শরীরের তাপ বাড়াতে হবে। তো শরীরের তাপ বাড়াতে গেলে ওর যদিও ইনসুলেটেড গায়ের চামড়া থাকে, লোম থাকে, তো সেটাকে ওকে আগে থেকে তৈরি করে রাখতে হবে। মানে আমাদের আলোচনার প্রথম দিকটাই হলো, শীতকালে ওকে যদি ঠিক রাখতে চাই তাহলে ও কিন্তু শরীরের যে চামড়ার নিচের যে চর্বি সেটা যাতে ঠিক থাকে, মানে রোগা গরু শীতকালের জন্য অনুপযুক্ত। তো আমাদের আগেই থেকেই চেষ্টা করতে হবে শীতে আসার আগেই যাতে ওর শরীরে ফ্যাট, যাতে মিনিমাম ফ্যাট থাকে। তো সেটা কেমন করে থাকবে, তাহলে তার জন্য সঠিক পরিমাণে খাদ্যের যোগান দিতে হবে, মানে এনার্জি সাপ্লিমেন্ট ওকে বাড়াতে হবে শীতের আগে আগেই। তাহলেই একমাত্র সেই অ্যানিমেলটা তার শীতের এগেনস্টে যুদ্ধ করতে পারবে, তার বডির ফ্যাটটাকে বার্ন করে। তো সেটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, আমাদের শীতের আগে থেকেই আমাদের নজর দিতে হবে আমরা আমাদের যে গবাদি পশু থাকার যে জায়গাটা বা তার যে বাসস্থান, সেটা যাতে আমরা শুকনো জায়গায় করতে পারি, মানে ভেজা স্যাঁতসেঁতে ফ্লোরে হবে না, এবং ওয়েল ভেন্টিলেটেড যাতে রুম থাকে। কারণ শীতকালে দেখা গেছে একটা ঘর যদি আমরা চারদিকে বন্ধ করে দিয়ে গাদাগাদি করে অ্যানিমেলকে রাখি, তাহলে কিন্তু ওকে রেসপিরেটরি প্রবলেম অনেক বেড়ে যায়, শীতকালে বেশ কিছু ভাইরাসের আক্রমণ বাড়ছে। তো সেটা দিক। শীতকালে দেখা যাচ্ছে যে গরুগুলো বেশি দুধ দেয়, তো তাদের এই ভেজা স্যাঁতসেঁতে জায়গায় থাকার ফলে ওদের, কারণ শীতকালে আমরা জলের ব্যবহারও কম করি, স্নানও কম করে, পরিষ্কারও সেই দিক থেকে কম হয়, তাহলে ওলানের সমস্যা বেড়ে যাচ্ছে, ম্যাস্টাইটিস জাতীয়। তো সেটার একটা দিক। শীতকালে বেশ কিছু ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ, বেশ কিছু প্রোটোজোয়াজনিত রোগ তার প্রকোপ বৃদ্ধি পায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, আমাদের রাজ্যে বা সেটা সারা ইয়ের যদি ভাবি আমরা ভারতবর্ষের ব্যক্তিতেই, তাহলে শীতকালে কিন্তু আমাদের সবুজ ঘাসের যোগান অনেক কম থাকে,
1: অনেকটাই কম থাকে।
0: তো সেটার একটা সমস্যা হয়ে যায়। তো আমরা যারা বর্ষাকালে আমরা যারা গবাদি পশু প্রতিপালন করছি ওদের তখন থেকে নজর রাখতে হবে, যাতে বর্ষাকালে আমরা সবুজ ঘাসটাকে আমরা সঞ্চয় করতে পারি, মানে ড্রাই করে বা সাইলেজ করে যাতে রাখি, যাতে শীতকালে ওর খাদ্যের যাতে কখনও কোনো অভাব না হয়। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, শীতকালে ওর খাবারটা অন্তত পক্ষে যে দানা খাবারটা দিচ্ছি সেটা যাতে প্রায় তার 20% এনহান্স আমরা যদি আগে থেকে করে রাখি, মানে শীতের আসার এক মাস আগে থেকে, তাহলে কিন্তু আমি যেটা বললাম যে শরীরের যে ফ্যাট রিজার্ভ যেটা তৈরি করার কথা সেটা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ওকে রক্ষা করতে পারবো। কারণ শীতকালে হাইপোথার্মিয়া, বিশেষ করে নতুন জন্মানো বাচ্চাগুলোর, ওদের কিন্তু প্রবলেম খুব বেড়ে যায়। কারণ নর্মাল টেম্পারেচার যদি আমাদের থাকে 101 থেকে 102 ফারেনহাইট অবধি, কিন্তু শীতকালে সেটা দেখা গেছে 98 থেকে 99 ফারেনহাইটে চলে আসছে। তো সেটা কিন্তু কোপ আপ করতে পারে না মানে সদ্যজাত বাছুরগুলো। তো সেটা যদি ওকে ঠিক জায়গায় আমরা যদি না রাখি এবং সেখানে যদি খাবার, মানে মা যদি সঠিক খাবার না পায়, তাহলে বাছুরও সঠিকভাবে দুধ পাবে না। তো কারণ বাছুরটার প্রথম 2 মাস জন্মের পড়ে তো দুধের উপরে নির্ভরশীল, তো দুধ যদি না পায় তাহলে তার কাছে সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই সব কারণে আমাদের আগে থেকে যদি আমরা তৈরি থাকি যে ওর শরীরে ফ্যাট যাতে না কমে, তার জন্য খাবার আমরা বাড়াবো, ওর শরীর মানে সবুজ ঘাসের অভাব যাতে না হয়, তার জন্য আমরা সবুজ ঘাসকে প্রিজার্ভ করবো, এবং খাবার দেওয়ার সময় আমরা খেয়াল করবো যে খাবারটা যাতে আমরা দানা খাবার দিচ্ছি সেটা বিকেলের দিকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে সেটা কিন্তু তাকে এক্সট্রা এনার্জি প্রোভাইড করে। তো সেটা দিক। আর তারপরে বলছিলাম যে শীতকালে কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, যেমন FMD একটা গুরুত্বপূর্ণ রোগ। তা আমাদের চেষ্টা করতে হবে শীতের আগে আগেই যাতে প্রত্যেকটা পশুকেই আমরা সবকটা টিকার ব্যবহার আমরা যাতে করিয়ে নিতে পারি। তো সেটা অবশ্যই আমাদের প্রত্যেককে নজর দিয়ে
1: শীতকালের জন্য কি আলাদা কোনো টিকা
0: না, শীতকালের জন্য না, কারণ আমরা FMD যে টিকাগুলো দিই সেটা প্রতি 6 মাস অন্তর অন্তর দিই। তো আমাদের প্রথম

0: ইয়ে রাখতে হবে, কারণ আমাদের টার্গেট যে জানুয়ারি থেকে মার্চ মাস অব্দি এই রোগের প্রকোপটা বেশি থাকে, তাহলে আমরা অক্টোবরের মধ্যে যাতে এই ডিজিজের টিকাগুলো আমরা যাতে কমপ্লিট করিয়ে নিই।
1: তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত চলে যাবে
0: একদম নিশ্চিন্তে। তারপর আমরা
1: প্রথমটা আমরা মার্চের দিকে করবো,
0: হ্যাঁ সেটা মার্চ এপ্রিলে আমরা একবার করবো, আর একবার অক্টোবর নভেম্বরে করে নেব। তো সেটা একটা দিক এফএমডির বেলায়। তার বাইরে বাইরে কিছু প্রোটোজোয়ার, যেমন বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেখা গেছে থাইলেরিয়ার একটা এক ধরনের ইয়ে প্রোটোজোয়া, তো গবাদি পশু খুব মানে সাংঘাতিকভাবেই কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে রোগটাকে আমরা ইয়ে ডায়াগনোসিস করতে পারি না। তো সেটা থেকে যদি আমাদের ইয়ে করতে হয়, তাহলে কিন্তু আমাদের আঁঠালি এবং বিভিন্ন রকমের উকুনের সমস্যা হয়ে যায়, কারণ ওই সময় জলের ব্যবহার কম হয়, ওকে পরিষ্কার করা হয় না। তাহলে সেটা যাতে না হয় তার দিকে আমাদের নজর দিতে হবে। বিভিন্ন রকমের ডিটিকিং বা এটুলি মারা বা আঁঠালি মারার যে ওষুধগুলো আছে সেগুলো আমরা শীতকালে যদি ব্যবহার করে নিই, তাহলে কিন্তু আমরা এই ধরনের রোগ থেকে ওদের রক্ষা করতে পারবো।
1: আচ্ছা, আর এই এটুলি থেকে বাঁচার জন্য তো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও একটা রয়েছে।
0: হ্যাঁ, সেটা দিক। আর তার বাইরে আমরা যে বিশেষ করে এগুলো সব ভ্যাক্টর বন ডিজিজ, তো এটুলি বা টিক্স বা মাইট যেগুলো থাকে ওগুলো ভ্যাক্টর হিসেবে কাজ করে, বা কিছু কিছু মশাও আমাদের এক্ষুনি, আর এই মাছিও আমাদের সমস্যা করছে। তো এই সময় এইখান থেকে যদি আমরা প্রাণীদের রক্ষা করতে থাকি, তাহলে কিন্তু এই মাছি, আঁঠালি এবং উকুনের যাতে প্রকোপ আমরা কমাতে পারি সেই দিকে আমাদের নজর দিতে হবে।
1: আচ্ছা, শীতকালে তো কুয়াশার একটা ব্যাপার রয়েছে, এই কুয়াশা থাকা,
0: শীতকালে কুয়াশা মানে সেই সময় টেম্পারেচারটা কমে যাচ্ছে, তো আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে আমরা এমন একটা ঘরে রাখবো যাতে সে কুয়াশা বা ঠান্ডার যে অনুভূতিটা সেটা যাতে ওর ফিলিংসে না আসে, কারণ ওরা খুব বেশি ইয়ে করতে পারে না, মানে ফিল করতে পারে না, সেটা ঠিক। কারণ আমরা যদি ওদের তো আর মাথায় টুপি, গায়ে কোট বা পায়ে জুতো পরিয়ে তো রাখতে পারি না, তো ওদেরকে আমরা সেইটাই রাখবো যে ওর ঘরটাকে যাতে সবসময় ওয়ার্ম থাকে, মানে ফ্লোরটাকে আমরা বিভিন্ন রকমের এখন ইয়ে পাওয়া যায়, শুকনো খড় পাওয়া যায়, তো সেইগুলো দিয়ে বা ধানের তুষ দিয়ে যদি আমরা, বা কখনো কখনো নিচটা যদি আমরা ভালো করে বস্তা বিছিয়েও দিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশে ওই শীতের ফিলিংস থেকে ওকে রক্ষা করতে পারবো, আর পাশাপাশি খাবারটাকে আমরা ঠিক।
1: হ্যাঁ, এমনিতে গরমকালে তো ওরা নিজেদের নিজে মানিয়ে নিতে পারে, কারণ
0: ওদের একটা ক্ষমতা,
1: গরম পড়লো তো ছায়ার মধ্যে চলে গেল,
0: এমনি তো অসুবিধার কিছু নেই। যদি ওকে সুস্থ গবাদি পশু যারা আছে শরীরে যদি ফ্যাট থাকে সাফিসিয়েন্ট পরিমাণ, তাহলে ওরা কিন্তু প্রায় 20 ডিগ্রি ফারেনহাইট মানে প্রায় -6 ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু ওরা অ্যাক্লামেটাইজ করে নিতে পারে।
1: আচ্ছা, আমরা যারা
0: ওই শারীরিক কন্ডিশনে যদি থাকে আগে, সেটা কিন্তু আমরাও প্রায় -4 অবধিও তো আমরা করছি, তো সেই জায়গায় আমাদের বিভিন্ন রকমের প্রতিরোধ ব্যবস্থাটা একটা আছে, তো সেইটা যদি আমরা রাখি যে হিটার জ্বালিয়ে নিলাম বা ঘরে হাওয়া ঢুকলো না, ফ্লোরটাকে আমরা কভার করে দিলাম, একটা বেডিং ম্যাটেরিয়াল দিলাম, তাহলে কিন্তু ওরাও আরামে থাকে, আমাদেরও সমস্যা কমে যাবে।
1: আচ্ছা, আমরা যারা মানুষ রয়েছি আমাদের জন্য মানে আলাদা করে ফ্যাট জাতীয় খাবার বা স্নেহ জাতীয় খাবার এরকম রয়েছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি প্রয়োজন মতো, ওদের বেলায় কেমন রয়েছে?
0: ওদের মতো খাবার তো বললামই আমি, যে খাবারটা আমরা বানাচ্ছি যে সেখানে এনার্জি
1: ফ্যাটের জন্য আলাদা
0: এনার্জি সাপ্লিমেন্ট, মানে ওখানে আমরা ভুট্টা, গম, ভাঙ্গা বা চালের খুঁজ ওর পরিমাণটা একটু বাড়িয়ে দেবো।
1: আচ্ছা, তাহলে এটার মধ্যে থেকে ফ্যাট পেয়ে যাবে?
0: হ্যাঁ, এক্সট্রা এনার্জিটি কনভার্ট হচ্ছে ফ্যাটে।
1: যেটা বলছেন যে খাবার দাবারটা একটা বিশেষ গুরুত্ব রাখে এই শীতকালে যত্নের বেলায়। হ্যাঁ, শীতকালে যে আমরা কীভাবে প্রাণীদের যত্ন নেব তার মধ্যে খাবার দাবারটা খুব বেশি তাৎপর্য বহন করে।
0: হ্যাঁ, সেটা গবাদি পশু প্রতিপালনে খাবারটার একটা গুরুত্বপূর্ণ রোল রয়ে গেছে। তো খাবারের মানে ওর যা খরচা হয়ে থাকে প্রতিপালন করতে গেলে, সেখানে প্রায় 60-65% যায় খাবার থেকে। আর আমরা কথাই বলি আমরা যে গরুর মুখে দুধ, অর্থাৎ কিনা কি খাবে তার উপর ঠিক হয়
1: কতটুকু
0: দুধ দেবে, তো খাবারের কোনো বিকল্প নেই।
1: শীতকালে জলের পরিমাণটা কিরকম হবে? গরমকালে
0: শীতকালে ওরা ওদের প্রয়োজন ভিত্তিক তো জল খাবেই, তো আমাদের নজর দিতে হবে শীতকালে যাতে পরিষ্কার পরিশ্রুত পানীয় জল আমরা ওকে দিতে পারি, মানে জল যেখানে দেবো সেটা যাতে পরিষ্কার আমরা করতে পারি। কারণ দেখা গেছে জলের যে জায়গাটা সবসময় অপরিষ্কার থাকে, বিভিন্ন রকমের এলগি বা ফাঙ্গাস হয়ে থাকে, তো সেটা আর একটা সমস্যা।

0: যাতে নিয়মিত আমরা পরিষ্কার করে নিতে পারি। আর দ্বিতীয়ত, কখনো কখনো আমরা যদি ওকে একটু উষ্ণ গরম জল দিই তাহলেও কিছুটা লাভ হয়, বিশেষ করে বাচ্চাদের। তো সেটা হচ্ছে কেউ কেউ আমরা কিন্তু অভ্যাস করিয়ে নিচ্ছি যে শীতকালে গরম জল দিই, অন্য সময় আমরা নর্মাল জল দিই,
1: নর্মাল জল দিই। গরমে আপনার গরমের জন্য একটু জল বেশি লাগছে, হ্যাঁ একটু ঘন ঘন তৃষ্ণা পাচ্ছে, জল নিচ্ছে।
0: শীতে,
1: শীতে তো ড্রাই সিজন, তখনও তো একটু বেশি জলের প্রয়োজন হয়। কোনো
0: সেখানে আমরা কী করি, সেটা জলটা খাবার জন্য আমরা যদি একটু গরম করে দিই, জলের সাথে যদি একটু ভুসি মিশিয়ে দিই বা জলের সাথে আমরা যদি একটু লবণ মিশিয়ে দিই, তাহলে কিন্তু ওর ইনটেকটা বেড়ে যায়।
1: মানে খালি জল দেব না,
0: না খালি জল শীতকালে যদি ওরা ভাবে যে আমরা ঠান্ডা আছে জলটা কম খাবো, তাহলে সেই জন্য আমরা করি কি, জলটাকে একটু গরম করে দিই অথবা জলের সাথে যদি আমরা একটু ভুসি দিই, তাহলে কিন্তু ওর জলের বেড়ে যায় ইনটেকটা।
1: একদমই, মানে শীতের সময় একটু নাতিশীতোষ্ণ জল বা একটু হালকা গরম জল,
0: সেটা একটা ডে টু ডে ম্যানেজমেন্টের একটা পার্ট,
1: হ্যাঁ, যাতে ওরা সেই ঠান্ডাটা অনুভব না করতে পারে। আমরা টিকার কথা তো বলেছি, আর কি কি টিকার রয়েছে?
0: টিকা মানে আমাদের রাজ্যে যে টিকাগুলো আসছে তার মধ্যে তো সবকটাই আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য সময় মতো, কিন্তু এইখানে ত্রিপুরা রাজ্যে আমরা এখন FMD টিকা দিচ্ছি গবাদি পশুর বেলায়, আমরা HS টিকা দিচ্ছি, BQ টিকা দিচ্ছি, তবে HSBQ আমরা চেষ্টা করছি বর্ষাকালের, ওগুলো বর্ষাকালের রোগ তো তার আগে দিয়ে দেওয়ার জন্য, আর FMD আমরা শীতকালে আমরা দিচ্ছি। আমাদের কিছু কিছু সমস্যা শীতকালে থেকে থাকে অন্যান্য প্রাণীদের, কক্সিডিয়া বলে একটা প্রোটোজোয়া আছে, তো সেখানে অপরিষ্কার ফ্লোর বা অপরিষ্কার জল বা অপরিষ্কার খাবার যদি থাকে, বা মুরগি যারা প্রতিপালন করি যে লিটারটা থাকে, যে ঘরে যে আমরা বিছানা বলি, তো সেটা যদি অপরিষ্কার থাকে সেখান থেকে রোগগুলো হচ্ছে। তো কক্সিডিয়া ওদের জন্য একটা সাংঘাতিক রোগ, তো সেটার জন্য কখনো কখনো আমরা টিকার ব্যবহার করি, তবে বর্তমানে টিকা করছি না, আমরা ওষুধ দিয়ে এবং প্রয়োজনীয় আমাদের ম্যানেজমেন্টটাকে ইম্প্রুভ করেই কিন্তু আমরা কক্সিডিয়া থেকে রক্ষা পাচ্ছি।
1: অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষের দিকে, যেটা এবারে আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে, আপনি মুরগির ঘরের কথা যেহেতু বললেন, অনেক ধরনের রোগ মুরগির ঘরে আসে, সেক্ষেত্রে মুরগি মারা পড়ে, তো যখন পরিষ্কার করবে ঘরটা, যে আস্তরণটা পরিষ্কার করবে, সেটাকে কি পুড়িয়ে ফেলা উচিত নাকি মাটিতে গর্ত করে চাপা দিয়ে দেওয়া উচিত?
0: না, আমাদের তো যদি বায়োসিকিউরিটি অ্যাসপেক্টটা ভাবি তাহলে পুড়িয়ে ফেলাটা আদর্শ, আর যেখানে পোড়ানো সম্ভব নয় তাহলে সেটা চুন বেশি করে দিয়ে মাটিতে গর্ত করে ওর মধ্যে দিয়ে তারপর মাটি দিয়ে ঢাকা।
1: আচ্ছা, তাহলে মুরগির যে রোগটা চলছিল এসেছিল সেটা হয়তো,
0: হ্যাঁ সেটা আমরা আমাদের রাজ্যে যারা মুরগি পালে ওরা কিন্তু এই ব্যাপারে অভ্যস্ত এবং ওরা সেই প্র্যাকটিসটাই ফলো করছে।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারে শেষ, তাই আজকের এই আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে। প্রাণীপালক ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ শুনছিলেন শীতকালে প্রাণীপালনে সতর্কতা, এই প্রসঙ্গে বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার প্রণব কান্তি করের সাক্ষাৎকার।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আপনার নামটা হইবা?
1: আমার নাম স্বপন কুমার নাথ।
0: আচ্ছা, আর বর্তমানে আপনার বাসা?
1: আমার বাসা রাজনগর।
0: রাজনগরে তো আপনার তো একজন আমরার এদিককার মধ্যে একজন সফল আমরার কৃষক ভাই। তো আপনার কাছ থেকে আজকে আমরা জানবো যে আমরা প্রতিনিয়ত অক্ষণে দেখবা যে আমরা সিজন অনুযায়ীও ফলন করতে পারি, আবার যেটা আমরা ওখান সময় না সেই ফসলটা আমরা করতে পারি। তো বর্তমানে আপনি কিতা কিতা লাগাইছেন বা আগামী দিনের লিগে কিতা লাগাইবা করে মনস্থ করছেন?
1: অ্যাকচুয়ালি আমি যে সবজিগুলা করি তো সিজনেবল সবজি করি, আন সিজনে একটা খুব কমই করি, কারণ এটা একটু টাফ হয়ে যায় গিয়া। আমি এই মানে কৃষির উপরে খুব একটা বেশি সময় দিতে পারি না, পাশাপাশি আমার ছোট একটা ব্যবসাও আছে। তো ব্যবসাটাকে সারিয়ে যতটুকু সময় পাই আমি কৃষিতে দিই। তো বর্তমানে আমার ওখানে খেতে চাল কুমোর আছে, ভেন্ডি আছে, আর পুঁই শাক আছে, হ্যাঁ, আর ঝিঙ্গা আছে। ঝিঙ্গা গাছ শেষ কাটিয়ে ওখানে মানে রামাইশ লাগাইছি, আর 12 মাসে বেগুন আছে।
0: তো আমরা যারা এই মানে আমরা যারা ধরেন শহর থেকে একটু দূরে থাকি অথচ আবার শহরের সংলগ্নও থাকি, আমরা প্রত্যেকেরই জায়গা, আপনার কেউরই কোনো 5 ঘন্টা জায়গা না, প্রত্যেকেরই দেখা যাইব

0: বারোকানি কারোর আরো বেশি। তো আমরা প্রত্যেকে ব্যবসার পাশাপাশি আমরা যদি চাই যে আমরা পরিবারের ক্ষেত্রে একটু ভালো খাওয়ার অন্তত খাইতে পারি, একটু চেষ্টার মাধ্যমে আমরা অলসতাটা বর্জন করলে আমরা এটা থেকে একটা আলাদা একটা আমরা পরিবার চালানোর লেগে ইনকাম আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার একটা উজ্জ্বল আমরা দৃষ্টান্ত পাইলাম যে কিভাবে একটা ছোট বিজনেস হোক আর বড় বিজনেস হোক, বিজনেস তো বিজনেস হোক, এটা সামলাইয়া আপনি কৃষির সঙ্গে যুক্ত আছেন। তো সেই ক্ষেত্রে আপনার টুকটাক যেটা শুনলাম মোটামুটি সব ধরনের ফসলই আপনার আছে, হ্যাঁ, তো আপনার বাজারে যেতে লাগে না কোনো ফসলের
1: পাশাপাশি আমি এটা অ্যাক্সেস থাকে বাজারে বিক্রি করতে পারি।
0: তো সেই ক্ষেত্রে আজকের থেকে আজকে জানবো আপনার কাছ থেকে যে চাল কুমোরটা কতদিন পর্যন্ত আপনার চাইবো ফলনটা।
1: অ্যাকচুয়ালি চাল কুমোরটা আরো প্রায় মাসখানেক থাকলো হইলে তো জানি না এই বছর কি জন্য চাল কুমোর গাছটা খুব তাড়াতাড়ি গাছটা মানে নষ্ট হয়ে গেছে, অতিরিক্ত বৃষ্টির জন্য নাকি ঔষধও দিয়েছি। তো এখন প্রায় ২০ ২৫টা চাল কুমোর মানে এগুলা পাখার জন্য রাখছি। পাশাপাশি ওই চাল কুমোরের নিচে আমি ওই যে লাউ বলে ওই লাউ গুলা পানি লাউ ওগুলা লাগানোর লাগিয়া আমি কিছুদিনের মধ্যে ওই চাল কুমোর গাছটা কাটে দিব। অলরেডি আমার মানে লাউ গাছের চারা আমি আলাদা একটা ইয়ে খাটালির মধ্যে আমরা খাটালি বলি এটা মানে কুরিয়া এগুলা মানে বীজ বপন করছি প্রায় তিন পাওয়া চারা হয়ে গেছে। তো আমি মনে করেন আরো সপ্তাহ দশ দিন পরে আমি ওইটা ওই চাল কুমোরের নিচে লাগানোর লাগিয়ে ওই গাছগুলা পরিষ্কার করিয়া আলাদা আলাদা ঝাড় করে ওইগুলা লাগাই দিব।
0: আচ্ছা এই যে চাল কুমোরের জায়গাতেই আপনি লাউটা করবেন
1: একদম
0: বা এটার আলাদা চারার কথা আপনি চিন্তা করছেন, এই চিন্তা ভাবনাটা যেটা আপনার সম্পূর্ণ নিজস্ব না এটা আপনার কারোর এই ধরনের?
1: না না এগুলো আমার সম্পূর্ণ নিজস্ব, কেননা ওখানে যদি ওই চাঙ্গারের নিচে লাগাইতে লাগে তাইলে আমার আরো কিছু সময় যাইব পরিষ্কার টরিষ্কার করিয়া, আর ওই পরিষ্কার টরিষ্কার এগুলো হইতে হইতে আমার ওইদিকে চারা ম্যাচিউরিট হইব, তখন এখানে লাগানোর সাথে সাথে আমি এখানে বল টল দিয়া মোটামুটি এটা ঠিকঠাক করে নিই।
0: মোটামুটি আপনার কতটা মানে
1: মনে করেন আমার ২৫,০০০ লাউ লাগাইব।
0: তো ২৫,০০০ লাউ যদি কেউ লাগায় সে যদি খাওয়ার লিগেই লাগায় খাইয়া কি করবো সে?
1: না না সম্ভব না, ইম্পসিবল।
0: আমরা যেটা শুনি যে পানি লাউটার মধ্যে অসম্ভব জলের দরকার, তো
1: জলের বলতে দরকার ঠিক আছে আমার একটু সুবিধাও আছে আছে বলতে গত বছর দুই বছর আগে আমি এগ্রিকালচার থেকে একটা মানে পাম্প মেশিন পাইছি, তাছাড়া পাশাপাশি নদী আছে, ডেইলি তো আর জল লাগে
0: না,
1: যখন অনেকদিন লম্বা একটা বেশি দিন মানে খরাপ বলি আমরা ওগুলারে বৃষ্টি না থাকে তখন একবার জল দিয়া দিলাম।
0: আচ্ছা এই যে গর্তগুলো আছে তৈরি করতেছেন যে ২৫টা জার যে এগুলার মধ্যে প্রাথমিক অবস্থায় কেটে কেটে সার দিবা?
1: তো গর্ত করি আমি আপাতত আমাদের এই জৈব সার যেটা গোবর বলি ওগুলো একটু একটু দিয়া দিব, দিয়া সারিয়া আপাতত গাছগুলো লাগাই দিব। যখন গাছগুলো মনে করেন চাঙ্গারি উঠবো বা একটু মোটামুটি সমান্তরাল হইব তখন ওই আমরা বলি তিন জাত সার যেটা এসপি পটাশ এবং ইউরিয়া রাসায়নিক সার ওইগুলা একটু মানে গুড়িগুলা একটু করে ওগুলা দিয়া মাটিতে দিয়া।
0: আচ্ছা এই যে পটাশটা প্রত্যেকটা সারের তো একটা আলাদা আপনার ইয়ে আছে তার ক্রিয়া
1: আছে,
0: তো পটাশটা যে আমরা দেই গাছের কি কাজে?
1: আমরা যতটুকু জানি পটাশটা মালটারে বড় করে,
0: আচ্ছা
1: ঠিক আছে, ইউরিয়া গাছটারে বাড়ায় এবং এসপি যেটা বলি মাটির উর্বরতা বাড়ায়, মাটিটা তো একটু মানে ইয়ে ভাবে থাকবে
0: আমরা তো সবসময়
1: জ্বরগুলা যাতে মানে সরাসরি ইয়ে করতে পারে
0: সরাইতে
1: পারে ওইগুলা লাগে এসপিটা। তো তিনটাই একসাথে দিয়া দিই আমরা, আর পটাশটা দিলে মালটা বড় হয় সুন্দর হয়।
0: আচ্ছা মাথাতে উঠবো যে আপনার তো চারা হইয়া গেছে
1: একদম,
0: কতদিনের হইব চারা হয়েছে?
1: আমার তো এক রোববারে প্রায় ১৫ দিন হয়ে দিব
0: চারা হয়েছে। তো আপনার মাচা যে দিবা এটা বাসের
1: মাচা অলরেডি আছে, বাসের মাচা আগের যে কুমোর করছিলাম ওই মাচাতেই দিব।
0: লাউয়ের মধ্যে কি কি পোকার আক্রমণ হইতে পারে বা কোন কোন সময়ে হয়?
1: লাউয়ের মধ্যে তো অ্যাকচুয়ালি যখন লাউ কটি বাইরে অনেক সময় দেখা যায় কটি গুলা পচি যায়, তখন এগুলো আমরা ওই ইয়ে থাকে স্টোরে থাকে কথা হয়ে ঔষধ নেই।
0: ২৫টার থেকে যদি অর্ধেকটাও বাদ দিই তাও আপনার ১২টা জারের মধ্যে যদি ফলন মোটামুটিও আয় তাও আপনি ধরেন আর তিন মাসের মধ্যে কিছু হইলেও বাজারজাত করতে হবে। আপনারা বাজারজাত কোনখানে করেন?
1: বাজার বলতে আমার গ্রামে যে বাজার আছে, আমার তো এখানে একটা ছোট্ট দোকান আছে, আমি তো সকালবেলা আনি না, আমি ডেইলি বিকালে নিয়ে আই, আমার কোনো অসুবিধা নাই, দোকানের সামনে রাখলাম ৫টা ৬টা আনলাম কন্টিনিউ বাস এগুলা বিক্রি হবে।
2: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা
3: মিলেগা পেনশন কার্ড।

এতক্ষণ কিষাণবাণী শুনলেন, আকাশবাণী কৈলাস শহর। অল্প কিছুক্ষণ পর কক্বরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: অশোক যারা লক্ষ্মণ জয় জমা দিয়ে খরাঙ্গ চাপুং খান চাখা তাবু লুকুর কবর পান্ডা নতী সুহরমানি পান্ডা ককদুলনি জাপা খানাবাইদি
1: খাপাঙি তাকু গুখুসং হাতি বাসানি আগুলো চুং তবে সফাই ফিকা নরনি পুষ্কাঙ্গ তিনি ককতুনি জাপা পান্ডাও নরংনি সুহরমানি ফিরক মঙ্গরি নানি বাকে নর ককতুং দুই তাম সুহরকা চুং নাইলাইনে তাই অবনি সেকাং পৈলাও ন নরগ্ন যতন ন খা খুফুর হামজাকমু ইয়াফারো ফাইদিকাই চুং কাইসা নাইলাই ন
0: আওয়ানি আগো পৈলা ককতুন তংমানি আবুন শিখা পহর দেববর্মা কাইন্তা কোব্রানি ব শিখা কতাল অডিশন তালাং জাগাই দাতং অডিশন নি বাগাই তাবুক কয় মুংলাই রুই দামান
1: আও নিনি সুমং বেলাখেন নাংমানি ন তাই আবু তুই অডিশন তুই সুহারমানি বাগাই বেলাখেন হামবাইয়া ফারো তাকলাই তাবুক সাক যারা তুই চিনি যে অডিশন নি যে পোর্টাল আবো ওয়েবসাইট দঙ্গ ও পোর্টাল খোলক জায়গা খোলক যাখাঙ্কাই নরগ্ন সাকলাই রিজাক নাই অফ্রু চিনি আওয়াই খগনি বিশিং তুই না অফ্রু শিওয়ানো বুফ্রু অডিশন জাং জাক নাই হিনে তাই অডিশন নি বাকেই রচাপমুং নি অডিশন আচকনা নি বাকেই তো ও রেজিস্ট্রেশন মা খাইব তাবুক তাকলাই নি বাকেই তাবুক ব খোলক ইয়াকো বেলেখান হামবাই নিনি অসমুংনি বাকেই
0: আও তাবুনি কক্তুন হুকে রিমানি দেববর্মা বলরাম ঠাকুর পাড়া চম্পং নগরনি বসিকা জাইনক পান্ডাও রচাপনা মুচুঙ্গ নি সাবো তাই বিনি উমর নি চিনি সাই কি সাখো নি সাবো কে ব রচাবই দা মানো অবন বাকি তাম খাইন নাংলাই হে সম
1: আও রচাপনা নি হুকে তো খরাংনি আমজক মুঙ্গ মা আচুক এখাই জাইনকনি বাকি খরাং আমজক মুং নি বাকি নং কই বলাই মা রহনাই চিনি আওয়াই খক্তুই সাকলাই জাখাঙ্কাই নঙ্গফ্রু কই বলাই নি বাকি নিনি সুজাক কই বলাই চিনি অর কক বর খতল ফাই রিফাই দি নং বর চামং রচানা মচুং অবরক আকরক যতন সুয়ই তাই নিনি নিকুমারক নিনি পানানি বুং বুমুং যতন সেরাই সেরাই খেয়ে সুয়ই রিফাই দি গাই খানা খানা নিনি সুমুং নি ফিরক মুং গাই চুং তাই গাইসা রেজাবমুং চুং অর গজার খানালেয়ান তুলুলু খরাং
0: লক্ষ্মণ জয় জমা তিনি খরাঙ্গ হাই নহাই রেজাবমুং

0: হয় না হাইফ কখন পড়ুয়া না তাবুনি কখন শিখা জন দেবর মা মাথি আকামি সিমনানি ব দুগার থংনুক ন খানানানি বাগেই কয় হরো
1: হাও জন দেবর মানো বেলেখেন পাইফলে হামবাই নুঙর শিহরকা দুগার থুমনুক ন খানানান মুচুঙ হইনয় আও ই থুমনুক চিনি তাবুক যে তিয়ার খাইজাক ই হাতি রোগ বা ই তাল রোগ যে তিয়ার খাইজাক থুমরুক রক্তঙ্গ অবরক আওয়াই উমানি উল নিনব খানা রেজাক নাই নং খানাই মানে ন তাই চিনি যত থুমরুক রক নব নং খানা দি ফাইনাই হাতি হব বা খানা যে থুমনুক আওয়াইঙ্গান অবনব নং খানা দি সাকলাই রিজাক নাই চিনি আওয়াই খগনি বসা আওয়াই খগনি বেশিং তুই গাইখানা খানা তাক নিনি সুমনি ফিরক মুং বেলাইখান হামবাই কাহাম করুন তংতি আও চিনি ককতনি জাপা পান্দানো চুং অরণ মথা কৃষিমানো ফাইনে হাতেও চুং হাইনে হাই নরংনি বুসকাঙ্গ ফাইফিনাই নরংনি সুহরমানি ফিরুক মঙ্গরিনেন বাকাই তিনি আশক জরাতই নরক যতন পাইফলেয়া হামজাকমা তাই খাকা হাম ইয়াফারো খুলুমকা
0: ককতনি জাপা খানা বাইখা তাবো হাইনহাই তেতাং সারা চাপমুং খানা বাইদি আয়েশা দেববর্মানী খরঙ্গ

আসুক যারা আয়েশা দেবরমানি খরাঙ্গ চাপমুখানার চাক্ষা আকাশবাণী আগরতলা অবনী লগ্ন পাইখা চিনি তিনি সানজা জোরানি কপর পান্দা।

0: শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।
1: যুক্তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ভারত মুক্ত বাণিজ্য সম্পর্কের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা ভবিষ্যতে বিশ্বের প্রায় 75-80% অর্থনীতিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। দিল্লিতে 163 ধারা জারি প্রশাসনের পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এশিয়ান গেমসে 21টি সোনা নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এল।

0: ভারত আজ শোনায় পুরুষদের হকি, কুস্তি, ক্রিকেট, গল্ফ ও তীরন্দাজিতে। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্য রেখেছে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যেই করা সম্ভব হবে। গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিতে নরেন্দ্র মোদী সরকার গবাদি পশুপালনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলছে বলে জানিয়েছেন শ্রী শাহ। আজ রাজ্যস্তরের গোপালক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এর আওতায় গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া হচ্ছে।
1: हमने श्वेत क्रांति 2 की शुरुआत की है, इसमें हम नई 75,000 सहकारी डेरिया गांवों में बनाएंगे और 46,000 डेयरियों को मजबूत करेंगे। 75,000 नई डेयरियां बनाने में सबसे ज्यादा डेयरी मेरे मध्य प्रदेश में बनने वाली है।
0: সরকার তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী চক্রের মূল চক্রী নভপ্রীত সিংকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে। দেশের তদন্তকারী সংস্থাগুলির এই সাফল্যের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নভপ্রীত সিং নবাব ভির্ক নামে ভুয়ো পরিচয় ব্যবহার করে তুরস্কে নাগরিকত্ব নিয়েছিল এবং আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার করত। তিনি বলেন, তদন্তকারী সংস্থাগুলি একের পর এক তথ্যের পর্দা সরিয়ে তার আসল পরিচয় উদ্ঘাটন করে এবং তাকে তুরস্ক থেকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। মাদক পাচার ও অন্যান্য অপরাধের একাধিক মামলায় নভপ্রীত সিংকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালীতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র জাতীয় বস্তু আঘাত হানার পর 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ এক এক্স বার্তায় জানিয়েছে, এমটি কাজিমা 3 জাহাজে থাকা 5 ভারতীয়কে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসার জন্য দূতাবাস সমন্বয় সাধন করেছিল। উদ্ধার অভিযানে লাগাতার সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে দূতাবাস। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়েছে, এগুলিতেও ভারতীয় নাবিকরা ছিলেন বলে জানা গেছে। ভারত মুক্ত বাণিজ্য সম্পর্কের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলছে যা ভবিষ্যতে বিশ্বের প্রায় 75-80% অর্থনীতিকে অন্তর্ভুক্ত করতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। আমেরিকার শিকাগোতে ইউএস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারত বাণিজ্যিক আলোচনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং কয়েকটি দেশের সঙ্গে বর্তমানেও আলোচনা চলছে। 2014 সালের আগে ভারত এমন কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছিল যাদের সম্মিলিত জিডিপির পরিমাণ ছিল প্রায় $10 ট্রিলিয়ন। গত 4 থেকে 4.5 বছরে ভারত 31টি উন্নত ও উন্নয়নশীল দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। এই দেশগুলির সম্মিলিত জিডিপির পরিমাণ প্রায় $60 ট্রিলিয়ন। এছাড়াও প্রায় $15 ট্রিলিয়ন অর্থনীতির দেশগুলির সঙ্গে আরও 6 থেকে 8টি বাণিজ্যিক আলোচনা বর্তমানে চলছে। শ্রী গোয়েল বলেন, এই বর্ধিত বাণিজ্য নেটওয়ার্কের ফলে ভারত বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারবে।
2: 2014 के पहले हमारे पास फ्री ट्रेड एग्रीमेंट्स कई देशों के साथ थे और वो सब छोटे छोटे देश थे अधिकार, और कुल मिला के जितने देशों में हमारे फ्री ट्रेड एग्रीमेंट्स थे उनकी आज की अगर हम अर्थव्यवस्था देखें या जीडीपी देखें तो $10 ट्रिलियन। गत 4-4.5 वर्षों में हमने 38 और देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट करने का निर्णय लिया। 38 डेवलप विकसित देश, और उन सब की अगर जीडीपी का आंकड़ा ले तो वो $7 ट्रिलियन।
0: জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে নতুন দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা বলবৎ করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। এক নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত, জনসমক্ষে ভাষণ বা স্লোগান দেওয়া, বিক্ষোভ মিছিল করা বা ধর্ণা দেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো বিক্ষোভ সূচির অনুমতি দেওয়া হয়নি, জেলা পুলিশের কাছে কোনো বিক্ষোভের বিষয়ে পূর্ব তথ্য আসেনি। তবে পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করেই আজ কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস জনতা পার্টি আগামী 10ই অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্ধ্রপ্রদেশের সত্যবেদু মণ্ডলের শ্রী সিটিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার ভেতরে এই বিস্ফোরণ ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু

0: এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আজ 5টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বর্তমানে মোট 85টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও সরাসরি জায়গা করে নেওয়া হয়েছে এর সুবাদে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চং সং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ভারতীয় কুস্তিগির আমন সেহরাওয়াত। কুস্তিতে মহিলাদের 53 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভারতের অন্তিম পাঙ্ঘাল রূপো পেয়েছেন। পুরুষদের 97 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মঙ্গোলিয়ার গানখুয়াক গানবাতারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক পুনিয়া। সুজিত কালকাল এবং আমনের স্বর্ণপদকের পর ফ্রিস্টাইল কুস্তিতে এটি ভারতের তৃতীয় পদক। পুরুষদের টি-20 ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। গলফে তীরন্দাজিতে আজ আরও 2টি সোনা জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। গলফে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছেন প্রণবী আর্শ। তীরন্দাজিতে সোনা পান কুমকুম মোহাদ। তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশীয় ধীরাজ বোম্বাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণপদক জেতায় ভারতের পুরুষ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, এই জয় প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের ও আনন্দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, দেশের জন্য এ এক আনন্দের মুহূর্ত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, অর্থনৈতিক সহনশীলতাকে সামাজিক সহনশীলতা থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তি সহনশীলতার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ 5ম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে উপরাষ্ট্রপতি বলেন, ঐকমত্য, অন্তর্ভুক্তি এবং জনমুখী নীতি নির্ধারণের মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যেতে পারে। সুস্থিত বিকাশের ভিত্তিও এগুলি। রাষ্ট্রসংঘ ভারতে 1,86,000 কোটি টাকা ব্যয় গ্রিন এনার্জি করিডোর ফেজ 3 বা GEC-3 প্রকল্পের অনুমোদনকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার এই প্রকল্প দেশের মানুষ অর্থনীতির জন্য বড় সুফল বয়ে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা পেতে $20,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে এমন 50টি দেশকে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। তবে ভারতকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভুটান ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি। নিউ চণ্ডীগড়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে 352 রানের জয়ের লক্ষ্য রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে ভারত। 87 বলে দুর্দান্ত অপরাজিত 129 রান করেন KL রাহুল। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 11 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে 83 রান করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যে ফিফা প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উন্মাদনা গোটা স্টেডিয়ামে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। দিল্লিতে 163 ধারা জারি প্রশাসনের পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এশিয়ান গেমসে 21টি সোনা নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এল ভারত। খবর শেষ হল। এরপরের খবর 7:50 স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উমান রোগী অশেবনাহার নাই যত নখাগামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রং শাক আহমনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম দাং বদাং রাং নাঙ্গিয়া ওই চুবা মুগু বই দং ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খলাই যাবি দং কেম্প শাক হামনগ দায় নব নক চিনি বদল নি বড় রখাঙ্গি দং নি নিন্নগুন চুগুই দং খে তিনি নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিন্তি এবা আয়ুষ্মান এপ নিজবাচু বাই নং বাই থাং নো আয়ুষ্মান কার্ড নামুই মান নাই শাক হাম নারুক না যত নি মান থাই আয়ুষ্মান উংকুং যত নি মুকুং তেই পো কাহাম কে সিনা নি বাগে টল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3453 7977 ও নাম্বার ও করুন দি।

0: Yakumoman Katai, Obani Bisinti Barot Bebagi, Karsi, Sarsi, Bayakumoman, Ulbrit Hayaka Saipaika, Cocktomatin and Bagi, Orno Paika, Ulni Cocktoma Awai, Ungana Kanapuni Dance Nitamis, Hoti Brisiwa.
1: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গোমতী জেলায় আজ এডিসি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যে একটি পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 3রা নভেম্বর বারামতিতে ভগবান বুদ্ধের 4 টন ওজনের মূর্তি সমৃদ্ধ প্রেরণা স্থান উদ্বোধন করবেন। 21টি সোনা সহ 85টি পদক নিয়ে ভারত এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থে উঠে এল। এবার সংবাদ বিস্তারিত। গোমতী জেলা এডিসি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনরায় ভোট গ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এই আসনগুলি হল মাতাপাড়ি আরডি ব্লকের গামারিয়া ভিলেজ কমিটির 3 ও 4 নম্বর আসন এবং অমরপুর আরডি ব্লকের পাহাড়পুরের 4 নম্বর আসন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, অমরপুর ব্লকের পাহাড়পুর ভিলেজের 4 নম্বর আসনে আজ ভোট পড়েছে 91.59%। মাতাবাড়ি ব্লকের ওয়ারিংবাড়ি এসবি স্কুলে গামারিয়া ভিলেজ কমিটির 2টো আসনে আজ ভোট পড়েছে 82.27%। সচিব শ্রী সেন জানান, আগামী 5ই অক্টোবর সোমবার এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, কলেজ অব ফিশারিজ রাজ্যে মৎস্য শিক্ষা, দক্ষতা ও জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ লেম্বুছড়াস্থিত কলেজ অব ফিশারিজের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি রাজ্যে একটি পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। শ্রী বর্মন বলেন, রাজ্যে পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে মৎস্য শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নকে আরও শক্তিশালী করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 7 অক্টোবর সারা দেশের সঙ্গে রাজ্যে অনুষ্ঠিত হবে সেবা জ্যোতি যাত্রা। এই উপলক্ষে আজ পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রী আবাস যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক থেকে পুরস্কার পাচ্ছে কৈলাসহর পুর পরিষদ। আগামী 5ই অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার গ্রহণ করবেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়। কৈলাসহরের মহকুমা শাসক শান্তিময় দেববর্মা আকাশবাণীর ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানান, 2021 সাল থেকে এখনও পর্যন্ত কৈলাসহর পুর এলাকায় 4462টি ঘর নির্মাণ করা হয়েছে। ব্যয় হয়েছে প্রায় 74,37,00,000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাত আজ 12 বছর পূর্ণ করল। অনুষ্ঠানটির প্রথম পর্ব 2014 সালের এই দিনে সম্প্রচারিত হয়েছিল। বিগত 12 বছরে মন কি বাতের মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রায় নাগরিকদের অংশগ্রহণ এবং বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দেশবাসীর কাছে পৌঁছেছে। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়া ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 3রা নভেম্বর বারামতিতে ভগবান বুদ্ধের 4 টন ওজনের মূর্তি

0: সমৃদ্ধ প্রেরণা স্থান উদ্বোধন করবেন। বিদ্যা প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে ও সুনেত্রা পাওয়ার, সাইরাস পুনাওয়ালা এবং মাইক্রোসফটের প্রতিনিধিরা আমন্ত্রিত হয়েছেন। চত্বরটিতে বিশিষ্ট ব্যক্তিদের চিত্রকর্মের পাশাপাশি 640 জন শিক্ষার্থী সম্বলিত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রটিও পরিদর্শনের দেখানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতার জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে একনিষ্ঠা সর্বস্তরের মানুষের জীবনযাত্রা রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক জনসেবা থেকে দেশ সেবাতে মাই কফ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকা সেমিকন্ডাক্টর মিশন 2021 নিয়ে শুনুন আজকের প্রতিবেদন।
1: আজকের ডিজিটাল দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল সেমিকন্ডাক্টর বা চিপ। স্মার্টফোন, গাড়ি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি, প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে। দেশে সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে উৎপাদনের একটি শক্তিশালী পরিকাঠামো গড়ে তুলতে 2021 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার অনুমোদন করে সেমিকন ইন্ডিয়া কর্মসূচি। এর জন্য বরাদ্দ করা হয় 76,000 কোটি টাকা। একই সঙ্গে গড়ে তোলা হয় ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, যার লক্ষ্য চিপ উৎপাদন, ডিজাইন এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করা। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স সরবরাহ শৃঙ্খলে ভারতের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর মিশন তাই ভারতের প্রযুক্তিগত সক্ষমতা ও ইলেকট্রনিক্স উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ নলছড় দশমীঘাট মাঠে এক মেগা আর্ট ফেস্ট অনুষ্ঠিত হয়। যুব মোর্চা আয়োজিত এই অঙ্কন উৎসবে নলছড় বিধানসভা কেন্দ্র এলাকার 9 শতাধিক চিত্রশিল্পী অংশগ্রহণ করে। উপস্থিত ছিল উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দে প্রমুখ। ঊনকোটি জেলার কৈলাস শহরে দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আগামী 22 অক্টোবর কার্নিভালের আয়োজন করা হবে। আজ কৈলাস শহর সার্কিট হাউসে এক বৈঠক শেষে শ্রমমন্ত্রী টিঙ্কুরা এখবর জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক মেঘা জৈন, পুলিশ সুপার ঋষভ। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস আজ কৈলাসহর পুর পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ভারতের সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আইনকে সম্পূর্ণ মান্যতা দিয়ে করা হচ্ছে। এর ফলে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভোপালের রাজ্য স্তরের গোপালক সম্মেলনে জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে পশুপালনকে ঘিরে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র গড়ে তুলেছে। তিনি আরও জানান, নতুন ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণরূপে কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক হবে এবং এফআইআর করা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে কোনো মামলার নিষ্পত্তি সর্বোচ্চ 3 বছরের মধ্যে সম্ভব হবে। সংযুক্ত আরব আমিরশাহীতে চিকিৎসাধীন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ক্যাপ্টেন স্মিথকে উন্নত সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাপ্টেন স্মিথের সুচিকিৎসা ও আন্তরিক পরিচর্যার জন্য সংযুক্ত আরব আমিরশাহী সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। গোমতী জেলায় ডম্বুর বাঁধের নিরাপত্তা নিয়ে আজ করবুক মহকুমা শাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, সঞ্জয় মানিক ত্রিপুরা। ডম্বুর বাঁধের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এবার খেলার খবর। এশিয়ান গেমসে একদিনের 5টি সোনা জিতল ভারত। পুরুষের হকিতে মালয়েশিয়াকে 5-1 ব্যবধানে পরাস্ত করে ভারতীয় দল স্বর্ণপদক জিতল এবং এই জয়ের মাধ্যমে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছে ভারত। ভারতীয় কুস্তিগীর আমান শেহরাওয়াত উত্তর কোরিয়ার চংসং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে সোনা ছিনিয়ে নেন। এশিয়ান গেমসে প্রথম ভারতীয় নারী হিসেবে প্রণবী উডস গলফে এবং মোহর ব্যক্তিগত রেকর্ড তীরন্দাজিতে সোনা জিতেছেন। দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই সাফল্যে সকল পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। ভারত সামগ্রিক পদক তালিকায় চতুর্থ স্থান।

0: পদকটি এসেছে। 21টি সোনা, 27টি রূপা এবং 37টি ব্রোঞ্জ সহ দেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 85টিতে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর হল, গোমতি জেলায় আজ এডিসি ভিলেজ কমিটির 3টি আসনে পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের একটি পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 3রা নভেম্বর বারামতিতে ভগবান বুদ্ধের 4 টন ওজনের মূর্তি সমৃদ্ধ প্রেরণা স্থান উদ্বোধন করবেন। 21টি সোনা সহ 85টি পদক নিয়ে ভারত এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থে উঠে এল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: है द टेली लॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে রকমারি গানের অনুষ্ঠান রামধনু। আজ প্রথমে সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান রামধনু। এবারে বাংলা আধুনিক গান শুনবেন, আর কণ্ঠশিল্পী হলেন শ্যামল ঘোষ।

এতক্ষণ রকমারি গানের অনুষ্ঠান রামধনু শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন তপন রায়ের কণ্ঠে লোকগীতি শুনবেন।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় সংবাদের।
1: Good evening. This is Akashwani. I am Valsa Williams with the news.

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। এখন পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন শুনবেন। আজ তাতে কলেজ গার্ল ছবির গান শুনবেন। প্রথম শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন শুনলেন, আজ তাতে কলেজ গার্ল ছবির গান শুনলেন। আর আজকের কণ্ঠশিল্পীরা ছিলেন কিশোর কুমার, বাপ্পি লাহিড়ি এবং মোহাম্মদ রফি। আকাশবাণী কৈলা শহর এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী আলাউদ্দিন খান সাহেব। আজ শুনবেন শারদ বাদন।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার অব্যবহিত পরে 20তম এশিয়ান গেমস 2026-এর হাইলাইটস ডেইলি হাইলাইটস ক্যাপসুল নামে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে গত এক দশকে আর্থিক বিচক্ষণতা, পরিকাঠামোগত বিনিয়োগ, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের মতো বিভিন্ন উদ্যোগের সমন্বয়ে ভারতের অর্থনৈতিক শক্তি ও স্থিতিস্থাপকতা গড়ে উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। অন্ধ্রপ্রদেশে শ্রী সিটিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পূজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান গেমসে 21টি সোনা সহ 85টি পদক নিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে আজ ব্রাজিল 4-0 গোলে ভারতকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন যে গত এক দশকে আর্থিক বিচক্ষণতা, পরিকাঠামোগত বিনিয়োগ, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার, উন্নত পরিষেবা প্রদান ব্যবস্থা এবং ধারাবাহিক সংস্কারের সমন্বয়ে ভারতের অর্থনৈতিক শক্তি ও স্থিতিস্থাপকতা গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আয়োজিত 5ম কৌটিল্য ইকোনমিক কনক্লেভে ভাষণ দেওয়ার সময় অর্থমন্ত্রী জানান যে সরকার জিএসটি, দেউলিয়া ও ঋণ খেলাপি সংক্রান্ত আইন এবং 4টি শ্রম আইনের মাধ্যমে জাতীয় কাঠামোকে আরও এগিয়ে নিয়েছে। করেন যে গত 4 বছরের বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ভারত তার অর্থনীতির মূল ভিত্তি অটুট রাখতে সক্ষম হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি 2026-27 অর্থ বছরের প্রথম প্রান্তিকে 7.8% হারে জিডিপি বৃদ্ধির কথা তুলে ধরেন।
1: Real GDP grew 7.8% in quarter 1 of FY27. CPI inflation was about 4.82 in August 2026. And the current account deficit was 0.5% of the GDP in quarter 1. Gross NPAs of banks are at multi-decadal low. And foreign exchange reserves stand about $766 billion.
0: পরিকাঠামো উন্নয়নের বিষয়ে শ্রীমতী সীতারামন জানান, চলতি অর্থ বছরে মূলধনী ব্যয়ের জন্য 12,22,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, অর্থনৈতিক সহনশীলতাকে সামাজিক সহনশীলতা থেকে বিচ্ছিন্ন

0: করে দেখা যায় না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্তর্ভুক্তি সহনশীলতার মূল ভিত্তি। নতুন দিল্লিতে আজ পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে উপরাষ্ট্রপতি বলেন, ঐকমত্য, অন্তর্ভুক্তি এবং জনমুখী নীতি নির্ধারণের মাধ্যমে গণতন্ত্র উন্নয়ন একসঙ্গে এগিয়ে যেতে পারে। সুস্থিত বিকাশের ভিত্তিও এগুলি। তিনি বলেন, কোনো নাগরিক, উদ্যোগ বা অঞ্চলকে পিছনে না রেখে এগিয়ে যাওয়াই প্রকৃত সুস্থিতির পরিচয়। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে তিনি সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এবারের সম্মেলনের মূল ভাবনা পরিবর্তনশীল সময়ে স্থিতিস্থাপকতা। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে আজ তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলা নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
1: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
0: গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিতে নরেন্দ্র মোদী সরকার গবাদি পশুপালনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলছে বলে জানিয়েছেন। আজ রাজ্যস্তরের গোপালক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এর আওতায় গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া হচ্ছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে নতুন দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এক নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত, জনসমক্ষে ভাষণ বা স্লোগান দেওয়া, বিক্ষোভ মিছিল আহ্বান জানিয়েছে পুলিশ। ভারত রাশিয়া সম্পর্ক বিষয়ক একটি পরামর্শদাতা কমিটি বৈঠকে সভাপতি যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি এবং জন বহুমুখী সংযোগের বিষয়গুলো তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী বলেন, ইউক্রেন সংঘাত অবসানে আলোচনা ও কূটনীতির প্রতি ভারতের সক্রিয় সমর্থনের বিষয়টিও তিনি সেখানে তুলে ধরেছেন। অন্ধ্রপ্রদেশের সত্যবেদু মণ্ডলের শ্রীস্থিতিতে আজ একটি বেসরকারি শিল্প সংস্থায় বয়লার বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার ভিতরে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে 2 শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত আরও 3 কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে 2 মৃত্যু হয়, বাকি 1 শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং মৃত শ্রমিকদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল এস আব্দুল নাজির মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত শ্রমিকদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগে প্রায় 2 কোটি রেশন গ্রাহক পরিবারকে 50% ভর্তুকিতে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্পের ঘোষণা করে জানান, এজন্য অতিরিক্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে 8 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, আগে পুজোয় মাত্র 50 লক্ষ পরিবার 20% ভর্তুকিতে 1 কেজি চিনি পেত, এবার সেই সুবিধা সব শ্রেণীর রেশন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পুজোর সপ্তাহে রেশন দোকানের মাধ্যমে এই বিশেষ প্যাকেজ বিতরণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন ব্যবসায়িক ভিসা পেতে $20,000 পর্যন্ত ভিসা বন্ড বা জমানত জমা দিতে হতে পারে, এমন 50 দেশকে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। তবে ভারতকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভুটান ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি। এশিয়ান গেমসে 21 সোনা, 27 রূপো ও 37 ব্রোঞ্জ পদক জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আজ 5 সোনা, 2 রূপো, 2 ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বর্তমানে মোট 85 পদক রয়েছে ভারতের ঝুলিতে। এদিন মালয়েশিয়াকে 5-1 হারিয়ে সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল, ফলে 2028 সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে সরাসরি জায়গা করে নিল ভারতীয় দল।

0: অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চং সং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ভারতীয় কুস্তিগির আমন শেহরাওয়াত। কুস্তিতে মহিলাদের 53 কেজি ফ্রি স্টাইল বিভাগে ভারতের অন্তিম পাঙ্ঘাল রূপ পেয়েছেন। এছাড়াও পুরুষদের 97 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে মঙ্গোলিয়ার গানখুয়া গানবাতারকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক পুনিয়া। পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছে। গলফ ও তীরন্দাজিতে আজ আরও 2টি সোনা জিতেছেন ভারতের প্রতিযোগীরা। এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে স্যামুয়েল লিনো 2টি গোল করেছেন, 1টি করে গোল করেছেন এস্তেভাও ও পেদ্রো। প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে মনে করেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য।
1: আমাদের ছেলেরা অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করলো, খুব যে ভালো খেলেছে ব্রাজিল দল আমি সেটা বলবো না। আমরা যে ব্রাজিলকে দেখতে অভ্যস্ত সেই ব্রাজিলকে কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের ছেলেটা যে লড়াই করেছে, বিশেষ করে সেকেন্ড হাফে মানভিজ এবং রায়ান উইলিয়ামস যেভাবে অ্যাটাক করেছে, মাঝে মাঝে যে গতিটা বাড়িয়েছে, তাতে কিন্তু ওদের ডিফেন্সের মধ্যে অনেক ফাঁকফোকরও তৈরি হয়েছে। ওভারঅল খেলাটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন ভারতীয় ফুটবল মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে গেল বিশ্ব ফুটবলের এখন 6 নম্বর স্থানে, যেখানে আমরা 138। এরকম একটা ডিফারেন্সের দুটো দেশের খেলা যখন হয়েছে তখন কিন্তু আমাদের ছেলেরা লড়াইটা কিন্তু খারাপ দেয়নি।
0: আগামী মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। নিউ চণ্ডীগড়ের পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 351 রান তুলেছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 40 ওভারে 3 উইকেটে 269 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে গত 1 দশকে আর্থিক বিচক্ষণতা, পরিকাঠামোতে বিনিয়োগ, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের মতো বিভিন্ন উদ্যোগের সমন্বয়ে ভারতের অর্থনৈতিক শক্তি ও স্থিতিস্থাপকতা গড়ে উঠেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে আজ ব্রাজিল 4-0 গোলে ভারতকে পরাজিত করেছে। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: वर्ग में अंतिम पंघाल ने रजत पदक जीता। फाइनल में उन्हें जापान की मोए क्योका से 1-9 से हार का सामना करना पड़ा। अंतिम ने क्वार्टर फाइनल में उज्बेकिस्तान की साकिब जमाल एसबोसिनोवा को 8-0 से और सेमीफाइनल में चीन की जिन जांग को 6-1 से हराकर फाइनल में जगह बनाई थी। इस रजत के साथ अंतिम ने एशियन गेम्स में अपना दूसरा पदक हासिल कर लिया। आपको बता दें हांगझोउ में उन्होंने कांस्य पदक जीता था। उधर पुरुषों के 97 किलोग्राम फ्री स्टाइल में दीपक पुनिया ने कांस्य पदक अपने नाम किया। कांस्य पदक मुकाबले दीपक ने मंगोलिया के गंखुया गनबातार को 2-1 से हराया। सेमीफाइनल में 8-9 की करीबी हार के बाद दीपक ने शानदार वापसी की और लगातार दूसरे एशियन गेम्स में पदक जीतने का सिलसिला कायम रखा। हालांकि 74 किलोग्राम वर्ग में सागर जगलान कांस्य पदक से चूक गए। उन्हें कजाकिस्तान के नुरकोजा कैपानो ने 5-0 से हराया और सागर चौथे स्थान पर रहे। इससे पहले रेपेचाज में उन्होंने उज्बेकिस्तान के ओलंपिक चैंपियन रजामबेक जमालो को 7-3 से हराकर कांस्य पदक मुकाबले में जगह बनाई थी। महिलाओं के 57 किलोग्राम वर्ग में मनीषा क्वार्टर फाइनल तक पहुंची, जहां उन्हें जापान की अकारी फुजिनामी से 0-3 से हार का सामना करना पड़ा। इस तरह भारतीय कुश्ती ने कुल 6 पदक के साथ अपना अभियान पूरा किया। आपको बता दें पिछले एशियन गेम्स में भारतीय पहलवानों ने 1 सिल्वर और 5 ब्रॉन्ज समेत कुल 6 पदक जीते थे।
3: वॉलीबॉल में 5वें-6ठे स्थान के लिए भारत की भिड़ंत थी थाईलैंड से, कड़ा मुकाबला हुआ, 5 सेट तक चला। सेट पॉइंट्स की कहानी प्रेरणा शर्मा से।
4: एशियन गेम्स 2026 में भारतीय पुरुष वॉलीबॉल टीम को 5वें स्थान के मुकाबले में थाईलैंड के खिलाफ 2-3 से हार का सामना करना पड़ा। करीब 1 घंटे 56 मिनट तक चले इस 5 सेट के रोमांचक मुकाबले में थाईलैंड ने निर्णायक सेट 17-15 से जीतकर 5वां स्थान हासिल किया, जबकि भारत 6ठे स्थान पर रहा। मुकाबले की शुरुआत थाईलैंड ने बेहतर तरीके से की, उसने पहला सेट 25-19 से अपने नाम किया। भारत ने हालांकि दूसरे सेट में तुरंत वापसी की और 25-17 से जीत दर्ज करते हुए स्कोर 1-1 से बराबर कर दिया। तीसरे सेट में थाईलैंड ने फिर बढ़त हासिल की और 25-21 से सेट जीतकर मुकाबले में 2-1 की बढ़त बना ली। भारत के सामने अब मुकाबला बचाने की चुनौती थी और टीम ने 4थे सेट में एक बार फिर दमदार वापसी

0: to participate in the 153rd Assembly of the Inter-Parliamentary Union and related meetings being held from the 5th to 9th of this month. The delegation will participate in a wide range of meetings, panel discussions and workshops on issues of contemporary global relevance and articulate India's perspectives on these matters. And now, before we close, here are the highlights of the bulletin. External Affairs Minister Dr. S. Jaishankar chairs a consultative committee meeting on India-Russia relations in New Delhi. Commerce Minister Piyush Goyal says India's free trade agreements will cover 75% of world economies. Five Indian nationals rescued safely from after Kuwait flag tanker struck by projectile in Strait of Hormuz. US visa bonds applied to 50 countries, India exempted. And at the Asian Games, India win 5 gold, 2 silver and 2 bronze medals today. Climbs to 4th place in the medals tally with 85 medals, including 21 gold. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

12:05 শিশু মেলা, 12:30 হিন্দি ছায়াছবির গানের অনুরোধের অনুষ্ঠান, হ্যালো অনুরোধ। একটাই হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 মহিলা মহল, দুটোয় মিড ডে নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 বাংলা আধুনিক গান শুনবেন। 2:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 2:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন। 3টে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আড্ডা। 6:30 সীমান্ত থেকে। সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 প্রথম

বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 8:05 খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, 8:30 নজরুল গীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 20তম এশিয়ান গেমস 2026-এর হাইলাইটস আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ডেইলি হাইলাইটস ক্যাপসুল নামে রিলে করে শোনানো হবে, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।